বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শনিবার 18 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 21 রবিউল সানি 1448 ইজরি, 3 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আমি মোহাম্মদ আজমল হাসান, অধিবেশন তত্ত্বাবধানে ইসমাইল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। আপনারা অধিবেশন শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জ এবং মোবাইল অ্যাপ থেকে। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ স্যাটারডে দ্য 18th অফ আশ্বিন, দ্য 21st অফ রবিউ সানি অ্যান্ড অক্টোবর দ্য 3rd। দ্য নিউজ রেড বাই সৈয়দ নাসির এরশাদ। ফার্স্ট দ্য হেডলাইন্স। থ্রি ডে ইন্টারন্যাশনাল কনফারেন্স বে অফ বেঙ্গল কনভারসেশন 2026 বিগিনস ইন দ্য ক্যাপিটাল টুডে। Prime Minister Tariq Rahman will inaugurate. LGRD and Cooperatives Minister calls upon all to play a responsible role in maintaining democratic environment and stability in the country. Younger generation must remain united and vigilant against communism and social degradation, says Cultural Affairs Minister. Government is giving highest priority to safety and welfare of working women, informs Labour and Employment Minister. Innovative thinking, talent development are key to higher productivity, says Industries Minister. G7 agrees to release 100 million barrels of oil and diesel reserve after Donald Trump's export ban threat. And India and Pakistan will compete for gold medal in Asian Games men's T20 cricket final in Japan today. Bangladesh are now facing Sri Lanka for bronze medal. Now, the details. The three-day international conference, Bay of Bengal Conversation 2026, will begin at a hotel in the capital today. Prime Minister Tariq Rahman will inaugurate the conference. Center for Governance Studies President Zillur Rahman said this at a press conference in the capital yesterday. He said the conference will bring together more than 200 speakers from over 100 countries, over 300 delegates and more than 1,000 participants. The conference has emerged as a significant platform for regional diplomacy and geopolitical dialogue in South Asia. Bangladesh Betar will broadcast the inaugural program live. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan has called upon all to play a responsible role in maintaining a democratic environment and stability in the country. He made the call at a discussion at the Department of Public Health Engineering Auditorium in the capital yesterday. The minister said the government always welcomes constructive criticism. If any mistake is identified in government activities, the authorities will take steps to correct it. He urged everyone to refrain from criticizing the government through false information or propaganda. Among others, State Minister for Local Government, Rural Development and Cooperatives, Mir Shahe Alam, was present at the program. Cultural Affairs Minister Nitai Roy Chaudhary has urged the younger generation to remain united and vigilant against extremism, communalism and various forms of social degradation. He made the call while inaugurating the first Community Police Kabaddi Championship 2026 in Magura yesterday. The minister said, healthy cultural practices are an effective tool to free society from the influence of harmful culture. In this regard, the Ministry of Cultural Affairs is working to make the folk traditions and the traditional rural sports, including boat racing, more popular and widespread, he added. Labour and Employment Minister Ariful Haq Chaudhary has said the government is giving the highest priority to the safety and welfare of working women. He said this while inspecting the Working Women's Hostel and Labour Welfare Centre at Kalurghat Industrial Area in Chattogram today. The minister said all relevant stakeholders will coordinate to quickly make the central operational. He said the facility will play an important role in addressing the challenges, including safety, accommodation and medical services of women workers. Industries, Commerce and Textiles and Jute Minister Khandagar Abdul Muqtadir has said innovative thinking, talent development and new ideas are essential to increasing productivity. He made the remark as the chief guest while visiting an innovation exhibition and attending a discussion and prize-giving ceremony marking National Productivity Day 2026 at BCIC College at Mirpur in the capital yesterday. The minister said, productivity is a continuous process with no ultimate limit. Its main objective is to achieve greater output of better quality in fewer working hours. He said the government wanted to support young people in turning their innovative ideas into practical solutions. In this time, Khandaqar Abdul Muqtadir assured the college of necessary support to transform it into a modern and model educational institution. Bangladesh has sought stronger economic and defense cooperation with South Korea, calling for an early economic partnership agreement, greater investment, and expanded training opportunities during separate ministerial meetings in Seoul. State Minister for Foreign Affairs Humayun Kabir held talks with Korean First Vice Minister of Foreign Affairs Park Yoon-ju and Vice Minister of National Defense Lee Doo-hee yesterday. During his meeting with the South Korean First Vice Minister of Foreign Affairs, Humayun Kabir handed over an invitation letter from Prime Minister Tariq Rahman to South Korean President Lee Jae-myung to visit Bangladesh at a mutually convenient time. He conveyed Bangladesh's readiness to work closely with the Korean government to deepen long-standing friendly relations and welcomed progress towards concluding the Bangladesh-South Korea Comprehensive Economic Partnership Agreement, expressing hope for its early signing. At a separate meeting with the South Korean Vice Minister of National Defense, discussions focused on strengthening bilateral defense cooperation through training, capacity building, UN peacekeeping, and defense industry collaboration. This is Bangladesh Betar giving you the news. The G7 has agreed to release up to 100 million barrels of crude oil and diesel over the next 4 months to ease rising energy prices. The plan, coordinated by the International Energy Agency, includes a major release of diesel within the first 20 days. The United States had threatened to restrict diesel exports, but G7 leaders have now agreed to avoid energy export restrictions among member countries. French President Emmanuel Macron said the move is aimed at bringing down fuel prices, while UK Foreign Secretary Ed Miliband said it would help protect households and businesses from price shocks. Global oil prices remain around $102 a barrel, significantly higher than before the conflict involving Iran. Yemen's armed forces have said they carried out 474 strikes in the past 24 hours, claiming 1,540 Houthi fighters were killed or wounded and 216 military vehicles and other assets destroyed. In Saudi Arabia, debris from an intercepted Houthi missile injured one person and damaged vehicles and a prayer room in Nasir. Another projectile reportedly damaged a school in Nasran. Meanwhile, Palestinian medical sources say an Israeli airstrike on a residential building in western Gaza City killed 5 people, including a young girl. The Asian Games cricket and Sri Lanka has set a winning target of 166 runs against Bangladesh for securing third place of the men's T20 cricket event at Nishin in Japan. Earlier, Sri Lanka scored 165 for 9 in their stipulated 20 overs. In reply, Bangladesh were 4 for 3 in 2.1 overs when reports last came in. Meanwhile, India will take on Pakistan in the final match of the tournament at the same venue today. The match is scheduled to start at 10:30 a.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. 3-day international conference, Bay of Bengal Conversation 2026, begins in the capital today. Prime Minister Tariq Rahman will inaugurate. LGRD and Cooperatives Minister calls upon all to play a responsible role in maintaining democratic environment and stability in the country. Younger generation must remain united and vigilant against communalism and social degradation, says Cultural Affairs Minister. Government is giving highest priority to safety and welfare of working women, informs Labour and Employment Minister. Innovative thinking, talent development, key to higher productivity, says Industries Minister. G7 agrees to release 100 million barrels of oil and diesel reserve after Donald Trump's export ban threat. And India and Pakistan will compete for gold medal in Asian Games men's T20 cricket final in Japan today. Bangladesh are now facing Sri Lanka for bronze medal. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে শিল্প, কৃষি ও সেবা সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশে গতকাল জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026 পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতা সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। এদিকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিধান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসাম্মদ রনি খাতুন ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষকই নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গতকাল মাগুরা নুমানি ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, যুব সমাজকে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। তিনি আরো বলেন, গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, দাড়িয়াবান্ধা, নৌকা পাইচ সহ দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্যবাহী খেলাধুলাকে দেশব্যাপী আরো জনপ্রিয় বিস্তৃত করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিতে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আলী, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ ও পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ হাসান সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নুমানি ময়দানে 21,52,000 বেশি টাকা ব্যয়ে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের জনগণের ম্যান্ডেটকে কোন ষড়যন্ত্র, অরাজকতা কিংবা অপচেষ্টার মাধ্যমে পরাজিত করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এদেশের জনগণের। কোন মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে থামাতে পারবে না। তিনি গতকাল খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুব দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন,

0: দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন আজিজুল বারী হেলাল। বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নবগঠিত খুলনা জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে আরও গতিশীলতা আসবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে। খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিতে জেলা বিএনপির আহ্বায়ক মনুজ্জামান মন্টু, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন সহ নবগঠিত জেলা যুবদলের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে খুলনা নতুন রেল স্টেশনের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে এক মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কোন গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক শক্তির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। সরকার দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করছে। এ কাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি গতকাল যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সীমাহীন লুটপাটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে। তাদের লুটপাটের দায় বর্তমান সরকারের ঘাড়ে এসেছে। সকল সংকট কাটিয়ে দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। লেবুতলা ইউনিয়ন বিএনপি সভাপতি সভাপতিতে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন সহ দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত 2026-27 শিক্ষাবর্ষের এইচএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন যশোর শহরের ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, চৌগাছার তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজ, সারসার নাভারুন ডিগ্রি কলেজ এবং ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজে স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাউবি আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষগণের সভাপতিতে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের বাউবি শিক্ষা কার্যক্রম, পাঠদান ও পরীক্ষা পদ্ধতি, পাঠ্য সামগ্রী ব্যবহারের নিয়ম এবং শ্রেণী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। মাগুরার শালিখা উপজেলার বড়শালায় ও দড়িশালায় বাজার সংলগ্ন ফটকি নদীতে গতকাল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শালিখা উপজেলার গঙ্গারামপুরে নৌকা প্রথম, মাগুরা সদর উপজেলার বাঘাহাটির নৌকা দ্বিতীয় এবং শালিখা উপজেলার মুনকালীর নৌকা তৃতীয় স্থান অর্জন করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে বিভিন্ন শ্রেণীর পেশার বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। এই প্রতিযোগিতায় জেলার চারটি নৌকা অংশগ্রহণ করে। খেলার খবর ফুটবল। খুলনার শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় ফুলবাড়ি গেট আর এম একাদশ টাই বেকারে 2-0 গোলে উত্তর শিরোমণি নাফিসা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে জেলার কয়রা উপজেলার মহারাজপুর বালুর মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব 3-2 গোলে জাকির ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী রুনা লায়লা, গানের কথায় মোহাম্মদ রফিকুজ্জামান।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন দেশের গান। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। বর্ণালী অনুষ্ঠানের প্রথম শিল্পী কামাল হাসান, গানের কথায় মোকাম আলী খান, সুর করেছেন শেখ আলী আহমেদ।

সুপ্রিয় শ্রোতা, আপনারা স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনছেন। অনুষ্ঠানের এবারে শিল্পী শাহনাজ পারভীন, সেতু গানের কথায় নাজমুল হক লাকি। গানটি সুর করেছেন শহীদুল ইসলাম রাজু।

বর্ণালী অনুষ্ঠানের এবারে শিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু। গানের কথায় দিলওয়ার হোসেন জাহাঙ্গীর, সুর করেছেন শেখ আব্দুল সালাম।

0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সকাল 9:30 গ্র্যান্ড বলরুম প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, এছাড়া FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
2: ধন্যবাদ আপনাকেও।
1: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
2: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
1: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
2: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
2: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষ বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
2: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে, এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
2: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। ২৫ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
2: আপনাকেও ধন্যবাদ।
0: আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গা আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠানের এবারে শিল্পী রিম্পা বিশ্বাস, গানের কথায় দীপঙ্কর ঘোষ, গানটি সুর করেছেন প্রদীপ রাহা।

গানটি শুনতে শুনতে শেষ হল আমাদের আজকের স্থানীয় শিল্পীদের গাওয়াতনি গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বিনতে জাহান। তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভেনশন কনভারসেশন 2026 আজ রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে 100টির বেশি দেশের 200 আলোচক, 300 ডেলিগেট ও 1000 বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতিমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশ বেতার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি গতকাল মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যে নৌকাবাইজ সহ দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্যকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা সেবা সহ যাবতীয় সংকট নিরসনে স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এর কোন চূড়ান্ত সীমা নেই। তিনি গতকাল রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজে যাবতীয় উৎপাদনশীলতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়। তিনি এ সময় বিসিআইসি কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শিল্পোন্নত দেশগুলোর ZG7 চলমান জ্বালানি সংকট মোকাবেলায় আগামী 4 মাসে 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়তে রাজি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম 20 দিনে উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধিনিষেধের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর G7 জোটের নেতারা শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করা থেকে বিরত থাকতে সম্মত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো বলেন, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিবান্ড বলেন, ব্যবসা ও গৃহস্থালী কাজে জ্বালানির সংকট কাটাতে এই পদক্ষেপ সহায়তা করবে। এশিয়ান গেমসের খবর। জাপানের নিশিনের করোগে স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 166 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 উইকেটে 16 ওভারে 94 রান করেছে। এদিকে একই ভেন্যুতে ফাইনালে আজ স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গ্র্যান্ড বলরুম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদেরকে আমরা নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনুন দেশের গান।

0: 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন বিওবিসি 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বঙ্গোপসাগর কেন্দ্রিক ভূ রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন এবং সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী 5 অক্টোবর পর্যন্ত এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে, এই সংলাপটি অনুষ্ঠিত হবে এবং এই সংলাপে 100টিরও বেশি দেশের নীতি নির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই সংলাপের আয়োজন করেছে এবং এটি চলবে আগামী 5 অক্টোবর পর্যন্ত। এতে আপনারা শুনেছেন যে 100 দেশের 200 আলোচক, 300 ডেলিগেট এবং 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন এবং এটি বাংলাদেশে পঞ্চমবারের মতো এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে যেমনটি আপনারা উদ্বোধনী ঘোষণায় শুনেছেন, উদ্বোধন ঘোষণা করবেন এবং প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়াও এই যে সংলাপ অনুষ্ঠিত হবে, এই 3 দিনব্যাপী সংলাপে বিভিন্ন দেশের সাবেক এবং বর্তমান সরকারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। সরকার প্রধানও কেউ কেউ থাকতে পারেন এমনও জানানো হয়েছিল গতকাল সংবাদ সম্মেলনে। থাকবেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ, কূটনৈতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। এবারের যেই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশনের, এটি মূলত 5টি মূল স্তম্ভ এই সংলাপে তুলে ধরা হবে। সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে, সেটিকে কিন্তু এখানে আলোচনায় আনা হবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসাবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধানও খোঁজা হবে 3 দিনব্যাপী সংলাপে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হবেন এবং তাঁর আগমনের সঙ্গে সঙ্গেই এই 3 দিনব্যাপী সংলাপের উদ্বোধন হবে এবং শুরু হবে অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, প্রধানমন্ত্রী তারেক রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সেলেন্সিজ, ফর্মার প্রেসিডেন্ট মিস্টার বরিস, ফর্মার প্রাইম মিনিস্টার মৌসা, মিনিস্টার্স, ডিস্টিংগুইশড গেস্টস, লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। The Center for Governance Studies for organizing Bay of Bengal Conversation 2026. Bangladesh has newly elected government with an overwhelming public mandate. We have a five-year program to deliver on the mandate. Our priorities are national interest, policy, continuity, economic stability, and institutional reform. We are now moving from commitment to implementation. We are making Bangladesh an attractive destination for investment. We are building Bangladesh as a strong manufacturing and investment hub. We seek more jobs in production, service, export, and wholesale. So our policy continuity will guide that. Ladies and gentlemen, our social protection programs are targeting those who need it the most. The family card will provide financial support to the mother of every family, starting with the poorest and most vulnerable. The farmer's card will connect farmers with incentives, services, and markets. The health card will ensure medical access to all. And ultimately, the universal card will provide everyone an integrated exposure to public service. Distinguished guests, healthcare must reach every household. We are working to employ 100,000 health workers. Around 80% of them will be women. They will provide basic care, health advice, and referral at community level. We are also focusing on maternal and child health care. I believe education must prepare students for life, not only for certificates. We are promoting learning with happiness, culture, sports, values, and principles in curriculums. We'll have an important role to build our children's characters. They will also have an opportunity to learn third language. Technical and vocational education will expand alongside general education. Our government will provide free uniforms, school bags, midday meals, and scholarships. Starting from class 1, we are expanding free education for girls up to graduation level. Excellencies and ladies and gentlemen, our young population is a major national asset, but such a demographic dividend requires skills and jobs. We are embracing technological changes and artificial intelligence while promoting language skills and employment pathways. We are supporting innovation, entrepreneurship, and startups. We want our youth to compete globally and turn brain drain into brain circulation. Agriculture remains central to our economy. We are improving access to technology, irrigation, finance, and markets. We are supporting fisheries, livestock, and rural enterprises. Food security must complement the agro-processing and export industries, because I believe a stronger rural economy means a stronger Bangladesh. Distinguished guests and ladies and gentlemen, water security is equally very important. Over the next 5 years, we plan to dig 20,000 kilometers of canals and waterways. We are advancing the Padma Barrage project for water retention and management. We are developing a Teesta master plan. These measures will support agriculture and build climate resilience. Our environmental targets are concrete. We will plant 250 million trees in 5 years, inshallah. We are expanding solar energy. Bangladesh is promoting waste recycling and green factories. With 53 of the world's top 100 LEED certified factories, clean and green cities can reduce waste, foster climate resilience, and boost our economy. Excellencies, ladies and gentlemen, development also requires strong institution. We are strengthening transparency and accountability. Human rights, democratic principles, and freedom of expression must be protected. The rule of law must apply equally to every citizen. We will create a culture where public institutions truly serve the people of Bangladesh. Bangladesh is also fulfilling a major global responsibility. We continue to host around 1.3 million Rohingya refugees. Our objective remains their early, voluntary, safe, dignified, and sustainable repatriation to Myanmar. This requires sustained political support and global finance. It also requires addressing the root cause of the crisis, which started in Myanmar and must end in Myanmar. The Bay of Bengal shapes our fate generation after generations. The strategic location of Bangladesh also means our ports, waterways, and coastal economy can connect to the wider world. There are opportunities in shipping, fisheries, tourism, energy, and regional supply chains. Regionally, our shared geography should become a shared prosperity, and that requires deeper bilateral and multilateral engagement. We can expand trade, energy, education, technology, climate, and maritime collaboration. We can open new markets and create more opportunities for our young people. We can build stronger cooperation based on equality, fairness, and justice. Geography has brought us together, and we are confident that people-to-people ties can take us farther. Bangladesh believes in dialogue, partnership, and mutual respect. We will protect our national interest and sovereignty. At the same time, we will work positively with all our regional and global partners, because peace and harmony are the foundation of shared prosperity and development, which we believe very strongly. Let the Bay of Bengal become a region where nations grow together, embrace mutual and reciprocal benefits, and citizens expand meaningful cooperation. Bangladesh is ready to play its part. I thank you all. Have a good day. Allah Hafiz.
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন বিওবিসি 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই সংলাপের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিব। তবে বিদায়ের আগে জানিয়ে যাই, এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন বিওবিসি 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে প্রচারিত হল ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি।
3: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ গ্র্যান্ড বলরুম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। শুনলেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
4: অনুষ্ঠান ঘোষণায় আজ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ আজমল হাসান এবং আসমাউল হোসনা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

0: কিশোর এফএম 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
1: অনুষ্ঠান ঘোষণায় আজ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ আজমল হাসান এবং আসমাউল হোসনা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Shokal 11ta beje 59 minute. Shuru holo amader ajker ditiyo adhibeshon. Onushthan prochorito hocche medium wave 537.63 meter e orthat 558 kilohertz e. Eki sathe FM band 88.8 megahertz e ebong Bangladesh Betar er mobile app theke. অনুষ্ঠান ঘোষণায় আমি মোহাম্মদ আজমল হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আজমল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। আপনারা এই অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, আর শুনতে পাচ্ছেন FM 88.8 মেগাহার্জে এবং মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে। শুরুতেই বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে রওশন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন, সেবা, রপ্তানি সহ সকল খাতে সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তারেক রহমান বলেন, সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতা বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা প্রদান করবে। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় বাংলাদেশ। সম্মেলনে ১০০টিরও বেশি দেশের ২% আলোচক, ৩% ডেলিগেট ও ১০০০এরও বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্য বিবাহ দেয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের সফটওয়্যারের ব্যবহার বিধি শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে একথা জানান। আইনমন্ত্রী বলেন, একই সঙ্গে বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এর কোন চূড়ান্ত সীমা নেই। তিনি গতকাল রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়। তিনি এ সময় বিসিআইসি কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ইউরেনিয়াম লরিবহর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা এই জ্বালানি বহনকারী বহর সকাল ৭:১৫ বিমানবন্দর থেকে সড়কপথে প্রকল্প এলাকায় যাত্রা শুরু করে। বহরটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নিয়োজিত রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর আগে শুক্রবার রাত ১১:৩০ পারমাণবিক জ্বালানিবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ চলমান জ্বালানি সংকট মোকাবেলায় আগামী ৪ মাসে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়তে রাজি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ২০ দিনে উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধিনিষেধের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর জি৭ জোটের নেতারা শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করা থেকে বিরত থাকতে সম্মত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ব্যবসা ও গৃহস্থালী কাজে জ্বালানির সংকট কাটাতে এই পদক্ষেপ সহায়ক হবে। এশিয়ান গেমসের খবর। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে স্বর্ণপদকের জন্য ভারত পাকিস্তানের মোকাবেলা করছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১৮ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করেছে। এর আগে বাংলাদেশকে ৬৩ রানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় শ্রীলঙ্কা। হকি। জাপানের গিফুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে আজ থাইল্যান্ডকে ৩-০ পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রতিযোগিতা শেষ হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে আজ জানিয়ে দিচ্ছি সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিকেল 3:05 নাটক পদ্ম গোখরা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস, প্রযোজনায় এস এম মতিউর রহমান। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। সঙ্গীতা অনুষ্ঠানের সময়সূচি দেশের গান শুনবেন দুপুর 12:15, দুপুর দুঃখিত বিকেল 4:45 এবং সন্ধে 6:40। আধুনিক গান দুপুর 12:30 এবং দুপুর 2:40। নজরুল সঙ্গীত দুপুর 2:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20। বাউল গান দুপুর 12:40। পল্লীগীতি শুনবেন দুপুর 2:50। বিকেল 4:05 শুনবেন ছায়াছবির গান। সন্ধে 6:00 অ্যালবামের গানের অনুষ্ঠান মেলোডি। এছাড়াও FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সঞ্জিদা হক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষকই নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গতকাল মাগুরা নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, যুব সমাজকে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। তিনি আরও বলেন, গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, নৌকাবাইত সহ দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্যবাহী খেলাধুলাকে দেশব্যাপী আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, জেলা প্রশাসক মোতাক্কাব্বিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ ও পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ হাসান খান কিজিল সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নোমানী ময়দানে 21,52,000-এর বেশি টাকা ব্যয়ে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, লায়ন্স ক্লাব যেভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান, বৃক্ষরোপণ ও জনস্বাস্থ্য সুরক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি গতকাল ওয়ার্ল্ড লায়ন্স ডে অ্যান্ড অক্টোবর সার্ভিস প্রোগ্রাম 2026 পালন উপলক্ষে খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম, কেসিসির 22 নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান ও খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ডাক্তার তারিকুল ইসলাম সহ লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে মানব সেবা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ এবং মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হয়। খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাব, মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, পয়গ্রাম কসবা লায়ন্স ক্লাব ও খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব যৌথভাবে এর আয়োজন করে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে যশোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপিত হচ্ছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: যশোরে সুর ও ছন্দের মূর্ছনায় উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী স্মরণে নজরুল বর্ষ। জেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে মুখরিত এখন পুরো জেলা। নজরুল মেলা, আলোচনা সভা এবং শুদ্ধ সুরে নজরুল সঙ্গীত চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে কবির কালজয় সৃষ্টি তুলে ধরা হচ্ছে। তরুণদের নজরুল চর্চায় উদ্বুদ্ধ করার এই আয়োজন নিয়ে কথা বলছেন যশোরের স্থানীয় নজরুল সঙ্গীত শিক্ষক পান্না দে।
3: অপসংস্কৃতির এই যুগে নতুন প্রজন্মকে নিজেকে করে ফিরিয়ে আনতে নজরুল চর্চার বিকল্প নেই। যশোরে নজরুল বর্ষের এই উদ্যোগে তরুণদের যে সাড়া দেখছি তা সত্যি আশাব্যঞ্জক। আমরা কেবল গান শেখাচ্ছি না, কানের পেছনের ভাব ও শুদ্ধ সুরের নান্দনিকতা নতুনদের হৃদয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করছি।
2: কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দর্শন ও সাহিত্যকর্মের বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেছেন যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ডক্টর শাহনাজ পারভীন।
4: আজকের সমাজের বৈষম্য ও অসাম্প্রদায়িকতার সংকট দূর করতে নজরুলের চেতনা সব সময় সমসাময়িক। বছর ব্যাপী নজরুল বছর উদযাপনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যশোর চিরকাল এক উর্বর সাংস্কৃতিক ভূখণ্ড, এখানে নজরুল চর্চার মাধ্যমে প্রগতিশীল ও সাম্যের সমাজ গঠনে কবির সাম্যবাদী দর্শনকে আরো একবার নতুন করে স্মরণ করি।
2: সুর কথা আর চিন্তার মধ্য দিয়ে নজরুলের সাম্য ও মুক্তির বাণী নতুন করে ছুঁয়ে যাচ্ছে যশোরের প্রতিটি মানুষকে। সাজ্জাদ গনি খান রিমন, যশোর জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। খুলনার তেরোখাদা ইকড়ি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের কোয়ার্টার ফাইনাল খেলায় সদর ইউনিয়ন ট্রাইবেকারে 3-1 গোলে সাচিয়াদাহ ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। এদিকে যশোরের বাঘারপাড়া উপজেলার গদাইঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় সরসুনা ফুটবল একাদশ 3-1 গোলে মাগুরা বৈরচড়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি মাঠে নবদিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব 3-0 গোলে খাসকগ্রা দুরন্ত একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা ৩৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার

এতক্ষণ শুনলেন দেশের গান, শিল্পী রুনা লায়লার কণ্ঠে, কথায় শামসুর রহমান, বাংলাদেশ বেতার খুলনা। শুনবেন একই শিল্পীর গাওয়া রবীন্দ্রসঙ্গীত, শিল্পী গোবিন্দ মণ্ডল।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ একই শিল্পীর গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন গোবিন্দ মণ্ডল, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। আধুনিক গানের প্রথম শিল্পী ইসমত ফারজানা সুমি, গানের কথায় অচিন্ত্য কুমার ভৌমিক।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: সুপ্রিয় শ্রোতা, আপনারা অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 537.6 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাউল গান, শিল্পী চিস্তি বাউল।

গানটি শুনলেন বিউটি দাসের কণ্ঠে, শেষ হল বাউল গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের সামনে হামদ শুনবেন।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা শুনবেন জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়ায় ধন সম্পদ অর্জন করার জন্য এলেম শিখেছে, কেয়ামতের দিন সে বেহেস্তের ঘ্রাণও পাবে না। মানুষ যখন সওয়াবের নিয়তে তার পরিবার পরিজনের জন্য খরচ করে, সে সাদাকার সওয়াব পায়। বাংলাদেশ বেতার খুলনা। এখন ইংরেজিতে খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজ বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি স্বাগতা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে বিশ্বনাথ রায় পলক, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। আজ অনুষ্ঠানে থাকছে আপনাদের পছন্দের ছায়াছবির গান, থাকছে ফোন ইন প্রোগ্রাম। আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 0197-412-1970 এই নম্বরে। তাহলে আর কথা নয় বন্ধু, চলুন শোনা যাক আপনাদের পছন্দের গান। প্রথমেই শোনাচ্ছি অনুতপ্ত ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোরের গাওয়া তুমি এসেছিলে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন সমীর মোল্লাহাট থেকে।

এবার শোনাব স্বামী স্ত্রীর যুদ্ধ। এই ছায়াছবি থেকে শিল্পী কুমার বিশ্বজিৎ ও অনিমা ডি কস্তার কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন লুৎফ জোয়াদ্দার পাংশা রাজবাড়ি থেকে।

0: নাকি অন্তরে লুকিয়ে থাকা সুন্দর মন? উত্তর পাবেন সুন্দর মন।
1: সুপ্রশ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ডলি সায়ন্তনি ও এন্দ্র কিশোরের কণ্ঠে ভেজা বিড়াল ছায়াছবিতে একটি গান। আর এই গানের জন্য বুলবুল আহমেদ কাজীপাড়া কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন। শ্রোতা বন্ধুরা, আর একটি গান শুনবো, তারপর আপনাদের সাথে সরাসরি ফোন ইন প্রোগ্রামে আমরা সংযুক্ত হব। চলুন এবারে শুনি আসিফের কণ্ঠে গান ও প্রিয়া তুমি কোথায় ছায়াছবি থেকে। আর এই গানের জন্য পলাশ ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আঁখি মিলন ছায়াছবি থেকে গান সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। আর এনামুল চুয়াডাঙ্গা থেকে আমাদেরকে এই গানের জন্য অনুরোধ করেছিলেন। তবে শ্রোতা বন্ধু পলাশ, আশা রাখছি অবশ্যই আপনার গানটি আমরা ফোন ইন প্রোগ্রামের পর আপনাকে শুনিয়ে দিতে পারবো।

0: শ্রোতা বন্ধুরা, এবারে সরাসরি যুক্ত হব আপনাদের সাথে কথা বলার আয়োজন ফোন ইন প্রোগ্রামে। 01974 121 970 এই হচ্ছে ঠিক এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার ফোন নম্বর। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, হ্যাঁ, কেমন আছেন দাদা? হ্যাঁ দাদা, বলুন। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রকাশ বিশ্বাস ট্যাংরাখালি মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। এবারে কে আছেন?
2: হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আচ্ছা বলুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।
0: নিত্যানন্দ দাদা ছিলেন রায়ের মহল খুলনা থেকে। এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ দাদা, খুবই ভালো আছি। দিদি ভালো আছে?
2: হ্যাঁ ভালো আছি।
3: দিদি দাদা কথা বলছি, রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সাহাচ্ছে
2: আব্দুলার
3: বলবাড়ি ফরিদপুর থেকে।
0: হ্যাঁ বলুন।
3: ডাক্তার টোকন ভাইকে শুভেচ্ছা, সাইদুল মোল্লা ভাইকে শুভেচ্ছা দিয়েন, আর আমাকে গান শোনাবেন হচ্ছে নয়নের নয়ন।
0: কোনো জবাব নাই। ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছি। দেখবো এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: সবুজ মিয়া বলছিলাম, মহেশপুর ঝুলাইদহ থেকে।
0: সবুজ মিয়া বলুন ভাই।
4: এই ঘর এই সংসার বাণীচিত্রের রোলা দাদার কণ্ঠে একটুখানি শোনো না একটু কাছে আসো না গানকে, আর শুভেচ্ছা পাঠাই দেবেন হাসান ইব্রাহিম আর উজ্জ্বলকে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, আর নিশ্চয়ই আপনার শুভেচ্ছা বার্তা পেয়ে গেছেন শ্রোতা বন্ধুরা আমাদের সাথে। এবারে কে যুক্ত হচ্ছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে।
2: হ্যালো,
0: আবারও একই ঘটনা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
2: হ্যালো, কে আছেন? কে আছেন বন্ধু? ওয়ালাইকুম আসসালাম।
0: চাঁদপুর থেকে কে বলছেন?
5: হাবিবুর রহমান।
0: হাবিবুর রহমান ভাই বলুন ভাই।
5: আজ গায়ে হলুদ ছবি থেকে গান শোনাবেন, আজ গায়ে হলুদ ছবির গান কনক সফরে শুনতে, আকাশে চাঁদ উঠেছে বাগানে ফুল ফুটেছে, এটা শুনাবেন, আবার অন্যটা শুনেন না।
0: আকাশে চাঁদ উঠেছে, আজ গায়ে হলুদ ছায়া ছবির গান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমরা লিপিবদ্ধ করলাম আপনার অনুরোধের কথা। আজ গায়ে হলুদ ছায়াছবি থেকে আমরা চেষ্টা করব অবশ্যই। নমস্কার,
6: আমি শ্যামনগর ফুলতলি থেকে কাকুলি বলছি।
0: হ্যাঁ বলুন কাকুলি।
6: এক বুক ভালোবাসা ছবি, আসিব কনক সবার কণ্ঠে ধীরে ধীরে, তুমি হলে হৃদয়ের মেহমান।
0: অনেক সুন্দর, অনেক জনপ্রিয় একটি গান, চেষ্টা করব অবশ্যই আপনার অনুরোধ রক্ষা করতে। হ্যালো, আহাদ শেখ বলুন ভাই। বোয়ালমারি কুমোরহাটি, কোন ছায়াছবি থেকে গান শুনতে চান? ধর ছায়াছবি থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে গান। অবশ্যই চেষ্টা করব আপনার অনুরোধটি রক্ষা করতে। দেখি এবারে কে আছেন।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন?
7: ভাই আপু কেমন আছেন আপনারা দুজন?
2: হ্যাঁ আমরা খুব ভালো আছি।
7: ভাই আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
2: আচ্ছা বলুন।
7: ঠিকানা জোড়া দাও হরি না কুন্দ ভাই আপু।
0: বলুন।
7: আমার শুভেচ্ছা জানাবেন লুৎফা দত্তা, খোকন চন্দ্র, আব্দুর রহমান ও জহুরুল রেহানকে। গান শোনাবেন আছে কুসুম কলি, এই ছায়াছবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে।
0: ঠিক আছে,
7: শোনা হচ্ছে আমি পিড়ি পি করিয়া যাবো গো মরিয়া।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর আপনার উল্লেখিত শ্রোতা বন্ধুরা যদি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনে থাকেন, অবশ্যই আপনার শুভেচ্ছা বার্তা পৌঁছে গেছে তাদের কাছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
8: ভাই আমি চাপানং থেকে বলছি।
0: হ্যাঁ বলুন ভাই, কি নাম আপনার?
8: আমার নাম চাহারুল।
0: চাহারুল? চাহারুল ভাই চাপাই নবাবগঞ্জ থেকে, বলুন ভাই। সহযাত্রী, কোন গানটি? পৃথিবীর, আচ্ছা পৃথিবীর যত সুখ আমি তোমারই কাছে পেয়েছি, বুঝতে পেরেছি। সম্ভবত ইন্দ্রকিশোরের গাওয়া গান, সহযাত্রী ছায়াছবির গান। এবার কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আয়েশা সিদ্দিকা রাজাপুর থেকে। হ্যাঁ বলুন। ঠিক আছে, উল্টাপাল্টা ছায়াছবি থেকে যেকোনো একটি গানের অনুরোধ। আয়েশা সিদ্দিকা রাজাপুর থেকে আমাদের সাথে ছিলেন। দেখি এবারে কে আছেন।
2: হ্যালো,
9: হ্যালো,
2: কে আছেন? হ্যাঁ কে আছেন? আচ্ছা
0: হ্যাঁ বলুন। বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবি থেকে গান, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা অবশ্যই চেষ্টা করব অনুরোধটি রক্ষা করতে।
2: হ্যাঁ নমস্কার, আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব ভালো আছি। দালাল, আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।
0: সবশেষ ফোন কলটি নিচ্ছি, এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে? হ্যালো
10: নমস্কার দাদা।
0: নমস্কার, কে আছেন?
10: রায়মল খুলনা থেকে সুবল বিশ্বাস বলছিলাম।
0: হ্যাঁ দাদা বলুন।
10: আমাকে গান শোনাবেন সহযাত্রী ছায়াছবি থেকে, ইন্দ্রকিশোর সাবিনা ইয়াসমিনের কন্ঠ। পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আর আপনি সহ যাদের সাথে কথা বলেছি, আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের উদ্দেশ্যে। আর যাদের সাথে কথা বলতে পারেনি, আশা রাখছি বেলা দুটোর বাংলা সংবাদের পর আমরা আরও একবার আপনাদের সাথে সংযুক্ত হব, তখন আপনাদের সাথে নিশ্চয়ই কথা হয়ে যাবে। তো চলুন এবারে আবারও গানের ভুবনে ফিরি। যেটা বলছিলাম, পলাশ ডুমুরিয়া কাঞ্চননগর খুলনা থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন আসিফের কণ্ঠে গান শুনতে চেয়ে। তো চলুন পলাশ, আপনার পছন্দ করা গানটি এবারে আমরা শুনে আসি।

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে না রে?
0: মা মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও, হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধ তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলাল রে ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
1: আচ্ছা বাবা।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাসজনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতো, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয়, 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি, হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গ দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝ না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা, ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: এসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করবো আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের ছায়াছবির গান। এবার শুনবেন আমাজন ছায়াছবি থেকে শিল্পী আয়ুব বাচ্চু ও শাকিলা জাফরের কণ্ঠে তোমার আমার প্রেম এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন আকাশ কুষ্টিয়া থেকে।

এবার শুনবেন স্বামী কেন আসামি এই ছায়াছবি থেকে শিল্পী কুমার শানুর কণ্ঠে এ জীবন কেন এত রং বদলায় গানটি। এবং এই গানটি শুনতে চেয়েছেন অনুবিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

এবার শুনবেন চাপাডাঙ্গার বউছায়া ছবি থেকে শিল্পী খুরশিদ আলমের কণ্ঠে আমার সাধনা মিটিল আশা না পড়িল এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন আবু সাইদ চাপাইনবাবগঞ্জ থেকে।

শুনবেন এক টাকার বউ ছায়াছবি থেকে শিল্পী বেবি নাজনীন ও মনির খানের কণ্ঠে। এই গানটি এবং গানটি শুনতে চেয়েছেন রাজু ফতেপুর ঝিনাইদহ থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের ছায়াছবির গান। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন সময় হলো বেলা 2টার বাংলা সংবাদের।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন, সেবা, রপ্তানি সহ সকল খাতে সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতা বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা প্রদান করবে। তারেক রহমান বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া তার সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সুবিধা বঞ্চিত মানুষ অগ্রাধিকার পান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ এখনও প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হল মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। সম্মেলনে 100টির বেশি দেশের 2 শতাধিক আলোচক, 3 শতাধিক ডেলিগেট এবং 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকা রেজিস্ট্রারদের 10 দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচিতে একথা জানান। আইনমন্ত্রী বলেন, একই সঙ্গে বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। তিনি আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, জনকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন ও সেগুলো যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিএনপি সরকার জনগণের আস্থা অর্জন করেছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে বক্তব্য রাখেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী 3টি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ান SRB, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। এর আগে ইউরেনিয়াম বহনকারী লরিগুলো আজ সকালে রূপপুরের উদ্দেশ্যে সড়কপথে ঢাকা ছাড়ে। উল্লেখ্য, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি গতরাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করবে। আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে তিনি একথা বলেন। এ সময় তিনি দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শিল্পোন্নত দেশসমূহের জোট G7 জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকট কমাতে 100 মিলিয়ন ব্যারেল তেল ও ডিজেল সরবরাহ করার ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী আগামী 20 দিনের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহ করা হবে এবং আলোচনার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ডিজেল সরবরাহ করা হবে। G7 নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে একথা জানান। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের আইচিতে পুরুষদের টি-20 ক্রিকেট ফাইনাল ম্যাচে পাকিস্তানকে 212 রানের জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 211 রান করে। 212 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 19 ওভারে 5 উইকেটে 179 রান করেছে। এর আগে শ্রীলঙ্কা বাংলাদেশকে 63 রানে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। হকি। জাপানের গিফুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে আজ থাইল্যান্ডকে 3-0 গোলে পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বেলা 2টার বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। শ্রোতা বন্ধুরা, এবার শোনাব মনে প্রাণে আছো তুমি এই ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে এক বিন্দু ভালোবাসা গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন মনিকা ফরিদগঞ্জ থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন।

0: করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল, হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গের সাথে। আর কথা বাড়াবো না, ঠিক এক্ষুনি যুক্ত হব ফোন ইন প্রোগ্রামে আপনাদের সাথে কথা বলতে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে কে আছেন?
2: হ্যালো,
3: ওয়ালাইকুম আসসালাম।
2: আচ্ছা, শুভ দুপুর। হ্যাঁ, আমরা খুব ভালো আছি।
3: আচ্ছা বলুন।
1: বুঝতে পেরেছি। এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি, আমরা দুজনেই আছি, ভালো আছি। বলুন কে আছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। জেমসের কণ্ঠে কষ্ট ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। এবারে কি যুক্ত হচ্ছেন আমাদের সাথে? আমাদের সাথে কথা বলার ফোন নাম্বার হচ্ছে 01974-121-970। হ্যালো, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কে আছেন এবারে?
2: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আচ্ছা,
1: এখন কোন গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। সব শেষ ফোন কলটি নিচ্ছি আজকের মতো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ বিজন দা বলুন। শিল্পীর নাম? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ফোন ইন প্রোগ্রামে। আজকের মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, চলে যাব পরের গানে। এবারে হৃদয় আমার ছায়াছবি থেকে গান শোনাবো সালমা জাহানের কণ্ঠে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মিলন সোনাডাঙ্গা খুলনা থেকে।

অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাব স্নেহ ছায়াছবি থেকে শিল্পী খালিদ হাসান মিলু ও তার সঙ্গীদের কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে।

এই গানের সাথে সাথে শেষ হলো আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি স্বাগতা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে বিশ্বনাথ রায় পলক, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। আগামীকাল আবারও বেলা একটা বেজে পাঁচ মিনিটে বিজ্ঞাপন তরঙ্গ শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

বেলা দুটো বেজে 30 মিনিট। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জ এবং FM 88.8 মেগাহার্জে, এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠানডালিতে এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সন্ধ্যা পাল।

পরপর দুখানি নজরুল গীতি শুনলেন। শিল্পী ছিলেন সন্ধ্যা পাল ও সুখদেব রায় চৌধুরী, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটির শিল্পী পল্লব মিত্র, গানের কথা সাজিয়েছেন ইমরুল কায়েস।

পরপর দুটি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 6 অক্টোবর 2026 মঙ্গলবার সকাল 10টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথম শিল্পী তহিদা হাসান রাত্রি, গানের কথা সাজিয়েছেন নিতাই চন্দ্র রায়।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন তহিদা আক্তার রাত্রি, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা 3টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে সমৃদ্ধির অভিন্ন অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তারেক রহমান বলেন, উৎপাদন, সেবা, রপ্তানিসহ সকল খাতে সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতা বিনিয়োগকারী জন্য নীতিগত নিশ্চয়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী বলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া তাঁর সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সুবিধা বঞ্চিত মানুষ অগ্রাধিকার পান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ এখনও প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হল মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। সম্মেলনে ১০০টির বেশি দেশের ২ শতাধিক আলোচক, ৩ শতাধিক ডেলিগেট ও ১,০০০এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকা রেজিস্ট্রারদের জন্য ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, একই সঙ্গে বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। বাজারে মালটা ও খেজুর সহ আমদানি নির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানির ইউরোনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরোনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি, পুলিশ এবং অভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। উল্লেখ্য, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি গতরাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করবে। আজ রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় ডিএনসিসি প্রশাসক দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খেলার খবর এশিয়ান গেমস। আজ জাপানে আইচিতে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তাদের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১২ রান করে। ২১২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান করে। এর আগে বাংলাদেশকে ৬৩ রানে হারিয়ে শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক অর্জন করে। হকি। জাপানের গিফুতে এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ থাইল্যান্ডকে 3-0 গোলে পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক পদ্ম গোখরা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা এস এম মতিউর রহমান, নাট্য অনুষ্ঠান পদ্ম গোখরা।

0: আমি হয়তো আর বাঁচব না হারিপের বাপ। মৃত্যুর পূর্বে হারিপকে বিয়ে দিয়ে যেতে পারলে বৌমার মুখ দেখে মরতে পারতাম, এতে পরকালে শান্তি পেতাম।
1: আমি আমি ডাক্তারকে আনতে পাঠিয়েছি, তিনি এসে ওষুধ দিলেই তুমি সেরে উঠবে হারিপের মা।
0: কত ওষুধই তো খেলাম, কিন্তু কোনো কিছুতেই তো অসুখ ভালো হচ্ছে না।
1: আমি না আমি এবার না হাসপাতালে বড় ডাক্তারকে আনতে পাঠিয়েছি।
0: আর বড় ডাক্তার, উপর থেকে ডাক আসলে কোনো ডাক্তারের ওষুধে কাজ হয় না। তার চেয়ে আপনি আমার হারিপের বিয়ের ব্যবস্থা করেন।
1: চেষ্টা তো আমি কম করছি না আমিনা, কিন্তু হারিপের যোগ্য পাত্রী তো মিলাতে পারছি না।
0: আত্মীয় স্বজন যারা যেখানে আছেন তাদের সাথে পাত্রীর কথা বলেন, নিশ্চয়ই তারা একটা মেয়ে খুঁজে দেবেন।
1: আমি হিমঘটকে আসতে খবর দিয়েছি, হয়তো সে এক্ষুনি এসে পড়বে।
0: যা করবেন তাড়াতাড়ি করেন, দিন দিন শরীর যেভাবে খারাপ হচ্ছে না জানি কখন কি হয়।
2: তা কি মনে করে ঘটক সাহেব?
3: কথা হচ্ছে গিয়ে কথা ঠিক তা না, আমি এসেছি আপনার কন্যা জোহরা বেগমের সাথে রসুলপুর নিবাসী মীর মোহাম্মদ সালেউদ্দিন সাহেবের পুত্র মীর মোহাম্মদ আরিফের সাদী মুবারকের ব্যাপারে।
2: রসুলপুরের মীর সাহেব?
3: জি,
2: মীর সাহেবের ছেলে আরিফকে আমি চিনি, সে তো মাদ্রাসায় শিক্ষক।
3: জি জি,
2: এ তো বড় উত্তম প্রস্তাব। আপনি মীর সাহেবকে জানিয়ে দিন আমি তার ছেলের সাথে আমার মেয়ে জোহরাকে বিয়ে দিতে রাজি আছি।
3: আলহামদুলিল্লাহ, তাহলে জনাব মীর সাহেবকে আপনার সম্মতির কথা জানিয়ে দেই।
2: হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দিন আগামী শুক্রবার বা জুম্মা শাদি মুবারকের দিন ধার্য করা হোক।
3: এই তাহলে এখন আমি উঠি জনাব।
2: উঠি মানে এই শুভ দিনে মিষ্টি মুখ না করে চলে যাবেন? জোহরা, মা জোহরা, ঘটক সাহেবকে মিষ্টি দে মা।
4: দিচ্ছি বাবা।
3: দেন দেন, মিষ্টি তো দেন, আর বিয়ে বলে কথা। হে মা, একটা মিষ্টি পানও এনে দিবেন, কিন্তু পান ছাড়া আবার জমে না।

0: বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল।
1: কি বলবে বলো না বাবা।
0: ইয়ে মানে তোমার বৌমা বলছিল সে চাকরি করবে।
1: বৌমা চাকরি করবে? না না বাবা, আমাদের এই পরিবারের মেয়েরা চাকরি করে না।
0: কেন বাবা? অনেকেই তো করছে। সে বলছিল চাকরি করলে সংসারে সচ্ছলতা আসবে।
1: হ্যাঁ বৌমা ঠিকই বলেছে, কিন্তু বাবা আমাদের পরিবারে একটা ঐতিহ্য আছে। আমাদের বউরা চাকরি করলে গ্রামে ছি ছি পড়বে। তারা বলবে মীর সাহেবের কি এতই অভাব যে ঘরের বউ দিয়ে টাকা আয় করতে হচ্ছে।
0: যারা বলার তারা সারা জীবন বলবেই বাবা, লোকের কথা কান দিলে কি আর আমাদের চলবে।
1: তারপরেও সমাজ বলে তো একটা কথা আছে বাবা। যাকে ও তুমি চিন্তা করো না, আমি বৌমাকে বুঝিয়ে বলবো।
0: ঠিক আছে বাবা।

0: উত্তর পাশের ঘরটা বেশ পুরনো, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ঘরের মধ্যে ছোট ছোট বটগাছ জন্মেছে। দেখি তো ঘরে কি আছে। ওই দেয়ালের ফাটলটা বেশ বড়। শুনেছি পূর্বপুরুষরা দেয়ালের মধ্যে ধনরত্ন রেখে দেয়াল পাকা করে রাখত। এই লাঠিটা দিয়ে দেখি তেমন কিছু পাওয়া যায় কিনা। একই ফাটলে খোঁচা দিতে সাপের গর্জন বলে মনে হলো। ওরে বাপরে, সাপ সাপ!
1: সাপ কোথায়? সাপ
0: ওই যে,
1: ওই ওই যে বলে
0: দেয়ালের ফাটলের মাঝে।
1: ফাটলের মাঝে? তা ওখানে তুমি কেন গিয়েছিলে
0: দেখতে?
1: বাবা মা এদিকে এসো।
2: কি হয়েছে আরিফ, কি হয়েছে?
3: কি রে, কি হয়েছে রে খোকা, ডাকছিস কেন?
1: বাবা মা, দেয়ালের ওই ফাটলের মাঝে সাপ।
2: সাপ?
3: হ্যাঁ সত্যি তো। ওই শুনুন, ওই শুনুন, সাপের শব্দ শোনা যাচ্ছে।
2: দেখি দেখি, আরিফ ওই লাঠিটা দাও তো বাবা।
3: সাবধান সাবধান হয়ে যান, দেখবেন যেন আবার সাপে কামড়িয়ে না দেয়।
2: না না, তোমরা সবাই সরে যাও, এই সাপটা মারতে হবে তো। এই যে এই বাইরে লাঠিটা ফাটলের মধ্যে ঢুকিয়ে দিলাম। একই একই একটা সাপ বেরিয়ে গেল।
3: ওরে আল্লাহ রে, সাপ! বৌমা হারিফ সরে যাও, তোমরা ওখান থেকে সরে যাও, কামড়িয়ে দেবে।
1: বাবা বাবা, সাপটা মারেন মারেন, ও যে চলে গেল।
2: না, ও সাপটা মারা যাবে না।
1: কেন বাবা?
2: দেখছো না সাপের মাথায় সিন্দুর বর্ণ, খড়মের চিহ্ন, সারা গা দুধের মতো সাদা।
1: তো
2: ওলো বাস্তু সাপ আরিফ, ওলো বাস্তু সাপ। ওর নাম পদ্মকক্র।
1: পদ্মকক্র?
2: আরে পদ্মকক্র, ওরা মানুষের উপকার ছাড়া ক্ষতি করে না।
3: বৌমা চলো, ওদিকে অনেক কাজ পড়ে আছে, চলো।
0: শুনুন,
1: আবার কি হলো?
0: আপনারা যখন সাপটাকে খোঁচাচ্ছিলেন তখন কেমন যেন শব্দ হচ্ছিল।
1: কই, তেমন কিছু তো শুনিনি।
0: আমার কাছে মনে হয়েছে ওখানে কোনো কাঁসা পিতল আছে।
1: থাকতে পারে, সাপের ভয়ে অস্থির, তাই হয়তো শব্দটা ঠিক শুনতে পাইনি। চলো বিষয়টা বাবাকে বলি।
0: চলুন।
1: হ্যাঁ চলো।
2: হ্যাঁ বলো কি, কাঁসা পিতলের শব্দ? চলো চলো তো দেখি আসি।
1: সাবধানে বাবা, ওখানে আরো সাপ থাকতে পারে।
2: সব কাজে ভয় করলে চলে না। আরিফ, এই ভাঙা ইটগুলো তুমি সরিয়ে ফেলো তো।
1: ঠিক আছে বাবা। এই চারটে সরিয়ে দিলাম। বাবা দেখুন, একটা পিতলের কলসি।
2: হ্যাঁ দেখি দেখি। তাই তো তাই তো। বৌমা বৌমা দেখো দেখো, মনে হয় সোনা মণি মাণিক্য ভরা এই কলসিটা।
0: হবে হয়তো।
1: সাবধান বাবা, সাপ, অনেক বড় সাপ।
2: কোথায় কোথায় সাপ?
1: ওই যে কলসির গলা জড়িয়ে আছে।
2: হ্যাঁ তাই তো, মনে হয় সেই সাপটাই আবার ফিরে এসেছে।
0: না বাবা, সে সাপটা তো ওই দিকে চলে গেছে, ওটারই জোড়া হতে পারে।
2: ও তাও হতে পারে। বৌমা সাপটা তো কলসি ছেড়ে যাচ্ছে না, আর এদিকে পদ্মকক্র সাপান মারতে নেই, কি যে করি।
0: একটু অপেক্ষা করুন বাবা, আমি দেখছি কি করা যায়।
2: গেল বোমা আবার রান্না করে গেল কেন
0: বাবা? এই যে এক বাটি দুধ এনেছি, দুধের বাটি এখানে রাখলাম। আয় আয় শোনা, আয় আয় দুধ খেয়ে যা।
1: বাবা বাবা, ওই দেখো সাপটা কলসি ছেড়ে দুধ খেতে শুরু করেছে। জোহরা জোহরা, এবার কলসিটা সরিয়ে নাও।
0: নিচ্ছি বাবা, দেখুন কলসির মধ্যে সোনার মুদ্রা, কলসি পরিপূর্ণ।
2: তাই নাকি, তাই নাকি বৌমা? তাহলে তো আমরা আবার ধনী হয়ে যাব, মীরবাড়ির সুনাম আবার ফিরে আসবে। তোমার জন্য মা, সবকিছু হলো আজ তোমার জন্য।
0: হ্যাঁ বাবা, এই সাপের বরে আমরা আবার ধনী হতে চলেছি।
2: তা যা বলেছো বৌমা।
0: বাবা ওই দেখুন আগের সাপটা।
2: দেখি দেখি কোথায়।
0: ওই যে দুধের বাটির কাছে। আহারে, এখনো গায়ে খোঁচার দাগ কেমন নীল হয়ে গেছে।
2: ও কি করো বৌমা, সাপের কাছে যেও না, কামড়ে দিতে পারে।
0: না বাবা, ওরা কামড়াবে না, ওরা যে আমাদের ঘরের লক্ষ্মী। লক্ষ্মী কি গৃহস্থের ক্ষতি করে?
2: সত্যি মা সত্যি, তুই আজ আমাদের বাড়িতে লক্ষ্মী বয়ে নিয়ে এলি রে মা, লক্ষ্মী বয়ে নিয়ে এলি। অনেকদিন পর আবার আবার এই বাড়িতে লক্ষ্মী ফিরে এলো।

0: অনেক রাত হয়েছে, চলুন, কাল আবার আপনার মাদ্রাসা রয়েছে।
1: আর একটু থাকো না লক্ষ্মীটি, ভালোই তো লাগছে।
0: চারিদিকে সবুজ, পাশে নদীর জলে চন্দ্রকিরণ পড়ে ঝলমল করছে, কি অপরূপী না দেখাচ্ছে।
1: জোহরা, জোহরা, জোহরা, তুমি ওদের চেয়ে সুন্দর।
0: যা,
1: সত্যি বলছি, তোমার রূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। আমার মতো একজন শিক্ষককে তুমি যে স্বামী হিসেবে মেনে নিয়েছো, এটা আমার সৌভাগ্য।
0: ছি, অমন কথা কেউ বলে? বিয়ে হলো ভাগ্যের লিখন, যার সাথে যার বন্ধন।
1: সত্যি জোহরা, সত্যি, আমি তোমার মতো বহু পেয়ে ভাগ্যবান। তুমি এ সংসারে আসার পর ধন রত্নে ভরে উঠেছে ঘর, সবাই তোমাকে খুব ভালোবাসে, মা বাবার চোখের মণি তুমি।
0: এটা আমার সৌভাগ্য। চলুন, ঘুমাতে হবে।
1: চলো।
0: আয় সোনা, আয় আয় আয়, দুধ খেয়ে যা। এই তো নে খোকারা, খেয়ে নে, কোনো দুষ্টুমি করবি না, জানিস নে, তোদের দেখলে সবাই ভয় পায়, একটু দেখে শুনে চলিস। এই তো লক্ষ্মী, লক্ষ্মী সোনার মতো মাথা নাড়ছে, নে খেয়ে তোদের জায়গায় ঘুমিয়ে পড়।
2: বৌমা।
0: জি মা।
2: বৌমা, তোমাকে না একটা কথা বলার ছিল।
0: কি কথা মা?
2: বৌমা, তুমি আমাদের লক্ষ্মী, তোমাকে বউ করে আনার পর থেকে আমাদের হারিয়ে যাওয়া লক্ষ্মী আবার ঘরে ফিরে এসেছে। কিন্তু বৌমা, সাপ দুটি জ্বালায় আমরা যে অতিষ্ঠ হয়ে গেলাম, ওদের ভয়ে খেতে পারি না, ঘুমোতে পারি না, রাত দিন আতঙ্কের মধ্যে থাকি, না জানি কখন কামড়ে দেয়।
0: মা, ওরা আমার সন্তান, ওদের নাম রেখেছি ওহি আর মহি, কাউকে কামড়াবে না মা। আপনি মিছি মিছি ভয় পাচ্ছেন।
2: ওহি হোক আর মহি হোক, সাপের প্রতি কি বিশ্বাস আছে মা? জঙ্গলা

0: সাপ দুটো পায়ের কাছে কুণ্ডুল পাকিয়ে নিত। ভয়ে আবার কণ্ঠ আড়ষ্ট হয়ে আসছে, না জানি পায়ের ছোবল মেরে বসে। দেখি জোহরাকে ডাক দি। জোহরা, জোহরা,
1: কিছু বলবেন?
0: পায়ের কাছে কি যেন নড়াচড়া করছে, নিশ্চয় সাপ দুটো হবে, আলোটা জ্বালিয়ে দাও।
1: আচ্ছা দিচ্ছি।
0: এই দেখো সাপ, সাপ, সাপ,
1: সাপ। ভয় নেই, ভয় নেই, ওরা কিছু বলবে না। এই যা যা যা বাবা, অন্য জায়গায় গিয়ে ঘুমো। ওরা চলে গেছে, এবার চোখ খুলুন।
0: জোহরা, জোহরা, এখানে আমি আর থাকবো না, আমি আর এখানে থাকবো না। কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো। সাপের ভয়ে এই দু চেকের পাতা এক করতে পারি না। ভয়, ভয়, সারাদিন রাত শুধু ভয় আর ভয়। জোহরা, জোহরা, জোহরা, এই ধন সম্পত্তি আমি চাই না, সাপ দুটোকে মেরে ফেলি।
1: না না, আপনি এ কাজ করবেন না। আল্লাহ আমার যে দু সন্তান নিয়ে গেছেন, সেই মরে যাওয়ার সন্তান আবার সাপ হয়ে আমার কোলে ফিরে এসেছে। ওরা তো কাউকে কামড়ায় না, ওদের মারলে আমিও বাঁচব না।
0: জোহরা, জোহরা, ওরা তোমাকে কামড়ায় না ঠিকই, কিন্তু ওদের পিসের জ্বালায় আমি জ্বলে মরছি। ওরা যে কি ক্ষতি করেছে তুমি বুঝবে না, এর চেয়ে সত্যি সত্যি দংশন করলেও ভালো ছিল।
1: এমন করে বলবেন না, ওরা আমার সন্তান, কিভাবে তাড়িয়ে দেব বলুন? ওরা চলে গেলে আমিও বাঁচতে পারবো না।
0: জোহরা,
1: আপনি বুঝেন না,
0: জোহরা,
1: সন্তান ছাড়া মা বাঁচবে কেমন করে?
0: জোহরা,

0: বৌমা, অনেকদিন তোমার বাবার বাড়ি যাওয়া হয়নি। কয়েকবার তোমার বাবাও এসেছিলেন, তাকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল। তাকে ফিরিয়ে দেওয়া ঠিক হয়নি মা। যাও, কিছুদিন সেখানে কাটিয়ে এসো, আরেফকেও সঙ্গে নিয়ে যেও।
1: কিন্তু মা।
0: কোনো কিন্তু নয় মা, কটা দিন তো মাত্র। যাও, জিনিসপত্র গুছিয়ে নাও, আমি দেখি তোমার শ্বশুর আবার কোথায় গেলেন।
1: আমি বুঝেছি মা, কেন আপনি আমাকে বাবার বাড়িতে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু মা, আমার দুই সোনামণিকে ছেড়ে কেমন করে থাকবো? আমি চলে গেলে ওরা যে না খেয়ে থাকবে, কে ওদের খেতে দেবে, কে দেখবে ওদের? না জানি কতই না কষ্ট হবে।

0: তোর কি হয়েছে মা? সারাদিন মন মরা হয়ে থাকিস, সময় মতো খাস নে, কি যেন ভাবিস, বলতো কি হয়েছে তোর?
1: না মা, কিছুই হয়নি, আমি ভালো আছি।

0: কাল মাদ্রাসা বন্ধ হলে শনিবার আসবেন।
1: সত্যি করে বলতো জোহরা, তোর সাথে জামাইয়ের কি ঝগড়া হয়েছে?
0: না মা, উনি তো আগের মতোই আমাকে ভালোবাসেন, তার সাথে ঝগড়া হবে কেন?
1: নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তা না হলে সবসময় অন্যমনস্ক থাকবে কেন? চল মা, খেয়ে ঘুমিয়ে পড়ি।
0: তুমি যাও মা, আমি পরে আসছি। কতদিন আমার খোকাদের দেখি না, চোখ বুঝলেই তাদের দেখি, না জানি কি করছে তারা, মনে হয় না খেয়ে কাটিয়ে দিচ্ছে সারাটা দিন। খোকা, তোরা কোথায় বাবা? তোদের জন্যও তোদের মায়ের মনটা কেমন করছে। খেয়ে ঘুমিয়ে পড়িস, ভালো থাকিস বাবা, ভালো থাকিস।

0: কাদের দেখার জন্য মনটা ছটফট করছে।
1: ভেবেছিলাম যে ওরা সাপ দুটোর কথা ভুলে গেছে, কিন্তু এখন তো দেখছি ও তাদের ভুলতে পারেনি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে ওদের দেখবে।
0: আমি আসার পর ওদের আপনারা দুধ খাইয়েছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ খাইয়েছি খাইয়েছি, পেট পুড়ে খাইয়েছি।
0: ওরা অনেক বড় হয়েছে নিশ্চয়ই?
1: হ্যাঁ অনেক বড় হয়েছে, অনেক বড়। জিনিসপত্র সব গুছিয়ে নাও, বাড়ি যেতে হবে, কদিন পর আবার এসে বেরিয়ে যেও, ঠিক আছে?

0: জোহরা
1: বলুন, কি বলবেন?
0: তুমি বাড়িতে যাবে? কি হলো, কথা বলছো না যে? বলো যাবে?
1: যাব।
0: আহা, কাঁদছো কেন?
1: ওদের কথা খুব মনে পড়ছে।

0: সাপের খেলা দেখবেন গো, সাপের খেলা। কেউটে আছে, জাতি আছে, আরো আছে পদ্ম, শঙ্খ, চন্দ্রবোড়া। দেখবেন গো সাপের খেলা।
1: এই যে বেদেনি, এদিকে এসো।
0: সাপের খেলা দেখবেন বাবুজি?
1: হ্যাঁ, দেখাও তোমার সাপের খেলা।
0: দেখুন।

0: খা বক্ষিলা রে খা, নিন্দুকে রে খা, কৃপণে রে খা, খেলা দেখে যে টাকা না দেয় তারে ধরে খা, খা খা খা খা।
1: আরে কি হলো বেদেনি, সাপ বের না করে শুধু গান করে চলেছ, সাপ খেলা দেখাও।
0: দেখাবো বাবু সাপ, দেখাবো, শোনাই বিন বাজা।
1: এই যে চাচা জান, আপনি এখানে।
2: শোন শোন, আরো কাছায় না, আবার কেউ শুনে ফেলবে।
1: হ্যাঁ বুঝতে পেরেছি, এই আপদ দুটোকে ধরতে হবে, তাই তো? আপনি বাড়ি যান, আমি বেদেনিকে নিয়ে এখনই আসছি।
2: তুই তাড়াতাড়ি আসিস কিন্তু জামিল, আমি চললাম।
1: আচ্ছা আসবো। এই বেদেনি শোনো,
0: তাবিজ লাগবে বাবু সাহেব?
1: না না, তাবিজ লাগবে না, আমাদের বাড়িতে সাপ ঢুকেছে, ওদের ধরতে হবে।
0: ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি মজমা শেষ করে এক্ষুনি আসছি।

0: আমার খোকাদের আশেপাশে কোথাও তো দেখছি না, তাহলে ওরা গেল কোথায়? মেরে ফেললো না তো কেউ? যাই রান্নাঘরের দিকে দেখি ওখানে আছে কিনা। তোরা এখানে কি হাল হয়েছে খোকা তোদের? কেউ তোদের খেতে দেয়নি তাই না সোনারা? আমি ছাড়া তোদের কেউ ভালোবাসে না। এনে এনে দুধ খা, পেট পড়ে খেয়ে ঘুমিয়ে থাক।
1: বৌমা, ও বৌমা, এই যে বৌমা, রান্না করে তুমি কি করছো বৌমা?
0: না এমনি এসেছিলাম, বলুন না কি বলবেন।
1: শোনো বৌমা, আপদ দুটোকে ধরার জন্য সাপুড়ে এসেছে, বড়ই উৎপাত করছে সাপ দুটো।
0: সর্বনাশ, সাপুড়ে ধরতে পারলে তো রক্ষে নেই। মা আপনি যান, আমি আসি।
1: এসো, জলদি এসো বৌমা।
0: আমি চাই ওদের দুটোকে একটা জায়গায় লুকিয়ে রাখি, রান্নাঘরে কোনায় এই তোদের লুকিয়ে রাখলাম। খবরদার, এখান থেকে একটু নড়বি না, কিন্তু কোনো রকম ফোঁসফোঁস বন্ধ।
2: কোথায় সাপ? কোথায় মা মনসার বংশধর? ওং নমো মা মনসায় নমো কামরূপ কামাক্ষার, আগে কোথায় সাপ আছে? তাড়াতাড়ি বেরিয়ে আমার কাছে আয়। আতন ঝাড়া পাতন ঝাড়া ছেড়ে দেব নীল ঝাড়া, আয় আয় আমার এই গণ্ডির মধ্যে আয়। বেহুলা লক্ষিন্দরের দোহাই লাগে, আর দূরে থাকিস নে। কোথায় পদ্ম গোকরা, কোথায় জাতি, কোথায় কেউটে, আয় চলে আয় আমার এই গণ্ডির মধ্যে। মা জননী, এই মন্ত্রকুত পানি বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন, দেখবেন সাপ যেখানেই থাকুক সুর করে চলে আসবে।
1: আরে এই মন্ত্র পড়া পানিটা বাড়ির চারিদিকে একটু ছিটিয়ে দিয়ে এসো তো বাবা।
3: যাচ্ছি মা।
0: সত্যি সত্যি যদি পড়া পানিতে কাজ হয় তাহলে তো আমার খোকারা বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে তো বেদিনী ধরে নিয়ে যাবে। হে খোদা, রহম করো, আমার খোকাদের বাঁচাও। খোদা, তুমি ছাড়া আমাকে আর কে সাহায্য করবে বলো? তুমি একমাত্র ভরসা।
3: মা, বাড়ির চারিধারে পানি ছিটিয়ে দিয়েছে।
1: বেশ ভালো করেছো বাবা, বেশ ভালো করেছো। বেদিনী, এবার তোমার কাজ শুরু করো।
2: আয় আয় মা মানুষের বংশধারীরা, আয় বেরিয়ে আয়, দোহাই হর পার্বতীর দোহাই, যদি না বের হোস তাহলে তোর বংশ নিপাত যাবে। আয় আয় জলদি আমার কাছে আয়, মা মানুষের দোহাই লাগে, আয়।
1: কই, সাপ একটাও ধরতে পারলে না বেদিনী?
2: না মা জননী, এই বাড়িতে কোনো সাপ নেই, পড়া পানি ছিটানোতে সাপ পালিয়েছে। এই নিন তাবিজ, এই তাগাচারটা বাড়ির চারপাশে পুঁতে রাখলে আর বাড়িতে সাপ আসবে না। আর এই তাবিজ সবাই বাম হাতের বাহুতে লাল সুতো দিয়ে বাঁধবেন, সাপের 14 পুরুষও আপনাদের ধারের কাছে আসবে না। এবার দিন মা জননী, আমার ছৎকা দিন, আমার আবার উত্তর পাড়ায় সাপ ধরতে যেতে হবে।
3: মা, তোমাকে আগেই বলেছিলাম বেদিনী আনতে হবে না, ভণ্ডামি করে কতগুলো টাকা নিয়ে গেল।
1: ভণ্ডামি বলছিস কেন খোকা? ও তো সারা দেশ থেকে সাপ ধরে, আর সেই সাপের খেলা দেখি জীবিকা নির্বাহ করে। দেখিস আপদ দুটো নিশ্চয়ই বিদায় হবে এবার।
3: হ্যাঁ, হলেই ভালো।
0: এবার দেখি আমার খোকারা রান্নাঘরে কি করছে। এই তো আমার জাদুমণিরা লক্ষ্মী সোনার মতো চুপটি করে আছে। যা তোরা এবার বেরিয়ে আয়, ক্ষুধা পেলে মার কাছে চলে আসবে। কিন্তু তোদের জন্য দুধ কলা রেখেছি।

0: বৌমা বৌমা
1: কিছু বলবেন বাবা?
0: হ্যাঁ মা, তোমার মায়ের নাকি শরীর খারাপ, তাকে দেখার জন্য তোমার একবার সেখানে যাওয়া দরকার।
1: আমি তো পরশু এলাম বাবা।
0: মানুষের শরীর কখন যে অসুস্থ হয়ে পড়ে নাকি বলা যায়। আরিফকে নিয়ে তুমি একবার দেখে এসো মা।
1: ঠিক আছে বাবা, যাব। গত পরশু দেখে এলাম মা সুস্থ, এর মধ্যে অসুস্থ হয়ে গেল। আমাকে বাবার বাড়িতে পাঠানোর কোনো চাল না তো।

0: শিয়রের পাশেই কে যেন তরবারি হাতে দাঁড়িয়ে আছে, পাশে কে যেন বাক্স খুঁজছে। মহিলা বলে মনে হচ্ছে, কিন্তু ওই মহিলাটা কে? জোহরা তো ঘুমিয়ে আছে। তাহলে আমি কি চিৎকার করব? চিৎকার করলে লোকটা যদি তরবারি দিয়ে কোপ দেয়? জোহরা সোনার অলঙ্কার নিয়ে ওরা চলে যাচ্ছে। এবার গিয়ে দেখি। হায় খোদা, এ আমি কি দেখলাম! না না না না, এই কথা জোহরাকে বলা যাবে না, বললেও খুবই লজ্জা পাবে। জোহরা বলেছিল,
1: গহনা পাতিগুলো আমাদের রসুলপুর বাড়িতে রেখে আসি, চোর ডাকাত যদি ওগুলো নিয়ে যায়।
2: গহনা নাই নিক, তোমাকে তো নিয়ে যাচ্ছে না।
1: নিতে কতক্ষণ?
2: তোমার বাবা এই এলাকার পীর, তার বাড়িতে চোর ডাকাত আসবে বলে তো মনে হয় না।
1: হত আত্মবিশ্বাস থাকা ভালো নয় সাহেব।
0: জোহরাকে আমি কি বলবো? জোহরা, জোহরা তোমার মা বাবা? ছি ছি ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাওয়ার উপক্রম হয়েছে। এখন ঘুমিয়ে থাকি, সকালে উঠে বাড়িতে চলে যাবো।

0: হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে! হায় হায় রে, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ!
1: কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন?
0: চোরে তোর সব সোনা গহনা টাকা পয়সা নিয়ে গেছে।
1: কি বলছো তুমি এসব?
0: বাক্স ভেঙে সব নিয়ে গেছে।
2: হ্যাঁ রে মা, আমাদের বড় সর্বনাশ হয়ে গেল। তোর শ্বশুরের কাছে আমি কি জবাব দেব? এই যে জামাই বাবাজি, এখন আমি কি করব?
3: আর কাঁদবেন না মা, কেঁদেন না। জোহরার অলংকার কে চুরি করেছে আমি তা জানি।
0: তুমি জানো?
3: জানি, জানি কে গহনা চুরি করেছে, আমি নিজে চোখে দেখেছি।
0: তুমি দেখেছো? বলো বাবা, কে সে চোর?
2: হ্যাঁ বাবাজি, বলো।
3: আচ্ছা রুন, যার চুরি গেছে তারই চোরে হাত চেপে ধরার কথা, কিন্তু উল্টো চোর মালিকের হাত চেপে ধরছে।
2: তুমি এসব কি বলছো বাবা?
3: সব সত্যি বলছি। আমার তো মনে হয় এই চুরির ব্যাপারে জোহরারও হাত আছে।
1: আপনি এসব কি বলছেন? আমি
2: কি? জোহরা অজ্ঞান হয়ে পড়ে গেল। জোহরার মা, জোহরার মা, ওর মাথায় পানি দাও, চোখে মুখে পানি দাও।
0: হ্যাঁ দিচ্ছি মা। জোহরা চোখ খোল মা, চোখ খোল।
2: এই তো, এই তো, এই তো জোহরা চোখ খুলেছে। উঠে বস মা।
1: বাবা, তোমার জামাইকে বলো চুরির ব্যাপারে আমি কিছুই জানি না, যা ঘটেছে আমার অজ্ঞাতে হয়েছে।
3: তোমরা সব সমান, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না।
1: আমি আপনার সাথে যাব।
3: একজন চোরের মেয়ের জায়গা আমাদের বাড়িতে হবে না।
1: এটা আমার দোষ কোথায়? আমি তো কোনো অন্যায় করিনি, বিনা দোষে আমি কেন শাস্তি পাবো?
3: ঠিক আছে, তবে চলো।
0: এখন কোথাও যাওয়া যাবে না বাবা, সকালে চারটে ডাল ভাত মুখে দিয়ে তবেই যাবে।
1: না, এখানকার কোনো খাবার আমাদের মুখে রুচবে না।
0: বাসি মুখে গেলে গৃহস্থের অমঙ্গল হয়।
3: অমঙ্গল হতে কি আর বাকি আছে মা? চলো জোহরা।
2: যা হবার হয়েছে বাবা, না খেয়ে গেলে ব্যাপারটা ভালো দেখায় না।
3: আচ্ছা ঠিক আছে, খেতে দিন।
1: আপনার খেতে ইচ্ছা করলে খান, আমি এবারে পানিও স্পর্শ করব না।
2: মান সম্মান আর রইল না সাহানা, ব্যাপারটা জানাজানি হলে পীরবাড়ির মর্যাদা হানি হবে, তাই তুমি ওকে শেষ করার ব্যবস্থা করো।
0: ঠিক আছে, দেখছি।

0: আর কোটা ভাত দি বাবা?
1: না আর না, আপনাদের বাড়ির ভাত খাওয়া আর বিষ খাওয়া একই। আপনাদের টাকার দরকার আমাকে বলতে পারতেন, তাই বলে জোহর আর গয়না।
0: যা হবার হয়েছে, এই নিয়ে আর দুই গান করো না বাবা। জানো তো পীর বাড়ির একটা সম্মান আছে, সবাই আমাদের মান্যগণ্য করে চলে।
1: হ্যাঁ তা তো দেখলাম।
0: এই মাছটা খেয়ে নাও।
2: কি হলো, আপনি অমন করছেন কেন?
1: জোহরা, জোহরা, জোহরা, এরা এরা এরা আমাকে বিষ খাইয়েছে। জোহরা,
2: কে বিষ খাইয়েছে আপনাকে?
1: ও, এরা এরা আমাকে বিষ খাইয়েছে। ওই ওই
2: রাক্ষসী, তুমি আমার স্বামীকে বিষ খাইয়েছো।
1: জোহরা, জোহরা, আমি চললাম, আমি চললাম। জোহরা, তুমি তুমি এখানে থাকো না, তোমাকে
2: আমাকে বলতে পারতে, আমি দিতাম। ছি ছি ছি ছি ছি, এমন একটা কাজ করেছো, শ্বশুর বাড়িতে বাস করা আমার পক্ষে দায় হবে। তাছাড়া না জানি আমার কপালে কি আছে, আমি চললাম মা।
0: শোন মা, শোন, তুই আর ওখানে যেতে পারবি না, ওদের সাথে তোর আর কোনো সম্পর্ক।
2: এসব তুমি কি বলছো?
3: তোর মা ঠিকই বলেছে, তোর ওখানে যাওয়া ঠিক হবে না।
2: কেন বাবা?
3: এমনি
2: এমনি?
3: হ্যাঁ এমনি।
2: না বাবা, তোমরা কেউ আমাকে আটকে রাখতে পারবে না, কেউ না।
0: আটকে রাখার কথা আসছে কেন? জামাই বাবাজি যতদিন সুস্থ না হয় ততদিন তুই এখানেই থাকবি।
2: না মা, তোমরা যতই বোঝানোর চেষ্টা করো আমাকে আটকে রাখতে পারবে না। বাহ মা, বাহ, যার স্বামী অসুস্থ তাকে সেবা যত্ন না করে আমি এখানে থাকবো? আর কোনো কথা নাই, এই আমি চললাম।
0: যাস নে মা, যাস নে। শোন ঝোরা, শোন, ঝোরার বাপ ওকে ধরো, ও চলে গেল যে।
3: শোন মা, ঝোরা, ঝোরা, মা যাস নে, শোন মা।

0: আর পারছি না, আর চলতে পারছি না, বমি করতে করতে শরীরটা খুবই ক্লান্ত। ওই যে রেল স্টেশন, সামান্য পথ যেতে পারলেই ট্রেনটা পাব। এই তো চলে এসেছি। ট্রেনটা ছেড়ে দিয়েছে, কিন্তু কিন্তু কিন্তু আমাকে যে কলকাতার হাসপাতালে যেতেই হবে। যাই যাই, দৌড়ে ট্রেনে উঠে পড়ি। এই যে উঠে পড়েছি, এই যে উঠে পড়েছি।
1: এটা ফার্স্ট ক্লাস, নেমে যান, নেমে যান। আপনি তো অসুস্থ।
0: হ্যাঁ সাহেব, আমাকে আমাকে ওরা বিষাক্ত কিছু খাইয়েছে। আমাকে
1: এ কি, লোকটা তো অজ্ঞান হয়ে পড়লেন। সনাতন, এদিকে এসো তো একবার।
2: স্যার, আমাকে কিছু বলছেন?
1: সনাতন, লোকটা অজ্ঞান হয়ে পড়েছে, কয়েকবার রক্ত বমিও হয়েছে, সম্ভবত বিষাক্ত কিছু খেয়েছে। তুমি আমার এই ওষুধের ব্যাগটা দাও, আর ওনাকে এই ইঞ্জেকশনটা পুশ করতে হবে।
2: এই নিন স্যার।
1: এই বাম হাতটা ধরো সনাতন। ঠিক আছে, এই ইঞ্জেকশন দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস।
2: এর ভাগ্য ভালো স্যার যে আপনার মতো নাম করা একজন ডাক্তারের কাছে এসে পড়েছে। আহারে, বমি করতে করতে ছেলেটা একেবারে কাহিল হয়ে গেছে।
1: একে হসপিটালে ভর্তি করতে হবে। অতুলকে বলে দাও সে যেন বিধাননগর স্টেশনে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে।
2: আজ্ঞে, এখনই বলছি।
1: ছেলেটার জ্ঞান ফিরলে ঠিকানা নিয়ে বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে।
2: আজ্ঞে স্যার।
1: আমি রেস্টে গেলাম, প্রয়োজন মনে করলে আমাকে ডেকো।
2: আজ্ঞে, ডাকবো স্যার।
0: আমি আমি আমি কোথায়?
2: আপনি হসপিটালে।
0: হসপিটালে? কিন্তু কেন, কি হয়েছিল আমার?
2: সেটা তো আপনি বলবেন আপনার কি হয়েছিল। এবার বলুন তো মহাশয়, আপনার এই অবস্থাটা হলো কেমন করে? চুপ করে আছেন যে, কি হলো বলুন।
0: প্রকৃত ঘটনা বললে জোহরার বাবা মায়ের অসম্মান হবে, চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ।
2: কি হলো, চুপ করে আছেন যে, বলুন কি হয়েছিল আপনার। বলতে ইচ্ছে না করলে বলবেন না, ঠিক আছে? এবার বলুন তো আপনার বাড়ির ঠিকানা।
0: বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা কি হবে?
2: আচ্ছা বোকালোক তো আপনি। বলি মহাশয়, আপনি যে হসপিটালে আছেন সে কথাটা বাড়ির লোকদের জানাতে হবে না?
0: আমি বলছিলাম কি, বিলপত্র যা হবে আমি মিটিয়ে দেব, খামোখা বাড়ির লোকজনদেরকে জানিয়ে।
2: ও, বুঝতে পেরেছি, তাদের জানাতে চান না, তাই তো?
0: ঠিক তাই। আচ্ছা দাদা, আমার চিকিৎসা বিল কত হতে পারে বলে মনে হয়? কি আপনি হাসছেন যে?
2: আপনার কথা শুনে হাসছি না দাদা। এটা স্যারের ব্যক্তিগত হসপিটাল হলেও স্যার আপনার সব খরচ মাফ করে দিয়েছেন। ডাক্তার স্যার মানুষ না গো, তিনি দেবতা।
0: হ্যাঁ ঠিকই বলেছেন, তিনি সত্যি দেবতা।
2: স্যার ছিলেন বলেই তো এ যাত্রা বেঁচে গেলেন।
0: উনি কোথায় এখন?
2: স্যার হসপিটালেই আছেন, রাউন্ডে গেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ও ও, ওই যে বলতে না বলতে স্যার এসে গেছেন।
1: কি হলো সনাতন?
2: এনার জ্ঞান ফিরেছে।
1: ও তাই নাকি, এখন কেমন বোধ করছেন?
2: ভালো।
1: দেখি দানারটা, দেখি আজকে দিনও এখানে থাকতে হবে, কাল বিকালে আপনার ছুটি। কিন্তু মহাশয় আপনার নাম ঠিকানা তো কিছুই জানা হলো না।
0: ইয়ে, আমার নাম আরিফুজ্জামান আরিফ, বাড়ি রসুলপুর, পিতার নাম
1: সনাতন।
2: আগে
1: আরিফের ডিটেলস লিখে নাও। সিস্টার, এই ওষুধগুলো আরিফকে খাইয়ে দিও।

0: এ কি বৌমা, তুমি একা এলে যে? আরিফ কোথায়?
1: ও ও হচ্ছে
0: আরিফ গঞ্জে গেছে বুঝি। কিন্তু মা, তোমার চেহারার এ কি হাল হয়েছে? সকাল থেকে কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই? কান্নার কি হলো তোমার? ওই আপদ দুটোর কথা মনে পড়েছে মনে হয়। এদিক ওদিক কি দেখছো মা?
1: না কিছু না মা, এমনি।
0: চলো মা, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, না জানি কখন কি খেয়েছো। আর আরিফটা হয়েছে তেমনি, পথে পালকি থামিয়ে একটা কিছু খেয়ে নিলেই তো হয়।
1: খেতে ইচ্ছে করছে না মা।
0: খুদায় মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে, আবার বলছো খেতে ইচ্ছে করছে না। চলো আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। জমিলা, এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয় তো মা।
1: না জানি তিনি কেমন আছেন, কোথায় কিভাবে আছেন তাও জানি। আমার খোকাদেরও দেখা পাচ্ছি না, তাদের মা এসেছে হয়তো বুঝতেই পারিনি। পুকুর পাড়ে দেখে আসি, তাদের দেখা পাওয়া যায়।

0: জামাইকে খাবারের সাথে বিষ খাওয়ানোটা মোটেই ঠিক হয়নি জোহরার মা।
1: রাগের বসে কি যে কাণ্ড করলাম,
0: না জানিস সে কেমন আছে এখন। যদি কিছু হয়ে যায় তাহলে আমার জোহরার কি হবে?
1: কেন যে তার গহনা সরাতে গেলাম, আর কেনই বা জামাইকে বিষ খাওয়ালাম, ছি ছি ছি কি যে করলাম।
0: জোহরার মা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই গোনার প্রায়শ্চিত্ত করব। পবিত্র মক্কা শরীফে গিয়ে গোনা মোচন করার চেষ্টা করব। না জানি আল্লাহর কাছে কত অন্যায় করেছি। হে আল্লাহ, তুমি আমাকে রহম করো, তুমি আমাকে রহম করো। জোহরার মা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই গোনাহের প্রায়শ্চিত্ত করব। পবিত্র মক্কা শরীফে গিয়ে গোনা মোচনের চেষ্টা করব। না জানি আল্লাহর কাছে কত অন্যায় করেছি। হে খোদা, হে খোদা, তুমি আমাকে রহম করো, আমাকে গোনামুক্ত করার তৌফিক দান করো।
1: আমিও তোমার সঙ্গে যাব।
0: যেতে চাইলে চলো, কিন্তু জোহরা এবং জামাই বাবা যদি বেড়াতে আসে তখন?
1: আমাদের বাড়িতে না দেখে ফিরে যাবে।
0: জোহরার মা, তাই কি হয়? তার চেয়ে তুমি বাড়িতে থাকো, আমি একাই যাই।
1: ঠিক আছে, আপনি যা ভালো বুঝে।

0: কি এমন নীল হয়ে গেছো কেন বাবা? কি চেহারা হয়েছে তোমার! শরীর অসুস্থ হয়েছে, আমাদের জানাতে পারতে। বৌমা তো তেমন কিছু বলেনি বাবা।
1: অসুস্থতার কথা জানবে কোথেকে মা? কলকাতায় গিয়েই তো।
0: ও তাই বলো বৌমা। বৌমা
2: জি মা,
0: হারিফকে ঘরে নিয়ে যাও, নিয়ে খেতে দাও। শরীরটা একেবারে কঙ্কাল সার হয়ে গেছে বাছা।
2: জি মা, যাচ্ছি মা।

0: আমাকে শাস্তি দিন, আমাকে মারুন।
1: পা ছাড়ো জোহরা, পা ছাড়ো, উঠো।
0: বলেন আপনি আমাকে মাফ করেছেন?
1: জোহরা, তোমাকে অনেক আগেই মাফ করেছি। উঠো, উঠো।
0: আমি ভেবেছিলাম সেদিনের সব ঘটনা বলে দেবেন, কিন্তু না, আপনি আমাদের সবার সম্মান বাঁচিয়েছেন। আপনি খুব বড় মনের মানুষ।
1: জোহরা, তুমি আমার স্ত্রী, তোমার বাবা মা আমার পরম আপনজন। তাদের অসম্মান মানে আমাদের নিজেদের অসম্মান। তারা হয়তো লোভে পড়ে ভুল করেছেন, তাই বলে আমিও যদি ভুল করি তাহলে মানুষের মধ্যে পার্থক্য রইল কোথায়? না বুঝে তোমাকে মন্দ কথা বলেছি, কিছু মনে করো না। জোহরা, জোহরা, জোহরা চুরির কথা সেদিন সবার সামনে ওভাবে বলা ঠিক হয়নি। কাঁদছো কেন জোহরা?
0: আপনার মতো একজন মহান মানুষকে আমার বাবা মা।
1: জোহরা, থাকো সব কথা, কেঁদো না।
0: এই তিন দিন কোথায় ছিলেন? আপনার জন্য সারা রাত নিদ্রাহীন কাটিয়েছি, অপেক্ষা করেছি আপনার আসার। জামিলকে দিয়েও গোপনে আপনার সন্ধান করেছি, কিন্তু সে কোনো সংবাদ দিতে পারেনি।
1: জানো জোহরা, ছিলাম একজন দেবতার কাছে।
0: দেবতার কাছে?
1: হ্যাঁ, দেবতার কাছে। বিশ্বাস হচ্ছে না বুঝি?
0: আপনি কিন্তু আমাকে সাসপেনশনে রাখছেন।
1: শোনো, এই পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমনি ভালো মানুষও আছে। যে ডাক্তার আমাকে চিকিৎসা করেছেন তিনি সত্যি একজন দেবতা তুল্য মানুষ। আমাকে বিনা পয়সায় চিকিৎসা করেছেন, ওষুধপত্র সবকিছু নিজে কিনে দিয়েছেন, এমনকি বাড়ি আসার খরচ পর্যন্ত দিয়েছেন।
0: যেখানে অর্থের জন্য মানুষ স্বার্থপর হয় তখন ডাক্তার বাবু,
1: ওই যে বললাম, ভালো মন্দ নিয়েই এই সংসার। ভালো লোক যেমন আছে তেমনি খারাপ লোকও আছে।
0: এই দুধটুকু খেয়ে নিন।
1: দাও জোহরা, জোহরা, জোহরা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না জোহরা?
0: বুঝতে পারেন?
1: বুঝতে পারি জোহরা, বুঝতে পারি। তারপরেও তোমার মুখ থেকে শুনতে চাই, বলো বলো বলো, তুমি আমাকে ভালোবাসো, বলো।
0: যা, লজ্জা করে না বুঝি?
1: এই তো আমার জোহরা বেগম এসেছে। জোহরা
0: যান, ভালো হবে না কিন্তু।
1: জোহরা,

0: বৌমা আমাদের সংসারে আসার পর থেকে যেখানে যে ব্যবসা করছি সেখানেই উন্নতি হচ্ছে।
1: হ্যাঁ,
0: এক কথায় এই ছাই ধরলে সোনা হয়ে যাচ্ছে।
1: সম্পদ যখন আসে তখন এভাবেই আসে, বুঝলে?
0: ঠিক তাই। যাকে অনেক রাত হয়েছে।

0: খোকা,
1: জোহরা,
0: খোকা,
1: জোহরা, কি হলো, চিৎকার করছো কেন?
0: আমি আমি স্বপ্নে দেখলাম খোকারা দুধ খাওয়ার জন্য কাঁদছে, আমার কাছে দুধ খেতে চাচ্ছে।
1: সারাদিন ওদের কথা মনে করো তো, তাই হয়তো তাদের স্বপ্ন দেখেছে।
0: না না না না না, স্বপ্ন নয়, বাস্তব। আমি দেখে আসি আমার খোকারা কেমন আছে।
1: জোহরা, জোহরা, সর্বনাশ, এই রাতে জোহরা কবরস্থানে যাচ্ছে। জোহরা শোনো।
0: না, আমাকে পেছন থেকে ডেকো না, আমার সোনারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। একটু অপেক্ষা কর বাবারা, আমি আসছি, আমি আসছি।
1: কি জোহরা কবরের কাছে এসেই অজ্ঞান হয়ে গেল। পাশে ওই সাপ দুটো, জোহরা, জোহরা, জোহরা চোখ খোলো, জোহরা, জোহরা চোখ খোলো।
0: খোকা, আমার খোকা, তোরে এসেছিস বাবা, কতদিন তোদের দেখিনি, এই নে, নে বাবারা, এই দুধটুকু খেয়ে নে।
1: জোহরা, জোহরা চলো, ওদের রেখে বাড়িতে চলো। জোহরা,
0: আপনি এসব কি বলছেন, ওদের না নিয়ে চলে যাব? চল খোকারা, বাড়ি চল।
2: এ কি মা, এই রাত দুপুরে এই বালাই দুটোকে বাড়িতে এনে ঢুকিয়েছ?
0: ওরা বালাই হবে কেন মা, ওরা আজকে আমার খোকা।
2: হ্যাঁ বৌমা, সত্যি তোমার খোকা। যাও,

0: ওরে বাবা রে, ওরে বাবা, জিন, জিনের বাদশা গো, জিন ভূত, ও বাবা গো ভূত।
1: জোহরা, জোহরা, একটা হারিকেন দাও তো, কে যেন জিন ভূত করে চিৎকার করছে।
2: চলুন আমিও যাব।
3: ওরে বাবা রে, আমার সাপে খেলো রে।
4: জামিল, কোথায় ভূত?
0: ওই যে, ওই যে,
4: সত্যি তো ওই যে ভূত দাঁড়িয়ে আছে।
2: ভূত না, আমার বাবা।
4: হ্যাঁ, বিয়াই, আপনি
3: আমাকে দুটো সাপে দংশন করেছে, আমি ওদের মেরে ফেলেছি।
4: হ্যাঁ,
5: তুমি তুমি আমার খোকাকে মেরে ফেলেছো বাবা, তুমি একই করেছো। খোকা, আমার খোকা,
1: জোহরা,
5: খোকা,
1: জোহরা, জোহরা, মা, জোহরা অজ্ঞান হয়ে পড়েছে।
4: বৌমা,
3: আরিফ, আরিফ বাবাজি আমাকে সাপে কেটেছে। আমি তোমাদের বাড়িতে আসছিলাম, এমন সময় একজন আমাকে দেখে ভয় পেয়ে ভূত বলে চিৎকার করলে, পদ্মকুকুর তাড়া করে, আমি ওদের দুটোকে লাঠি দিয়ে মেরে ফেলেছি।
1: বাবা,
3: আমি আজই পবিত্র মক্কা শরীফ থেকে ফিরেছি, তোমার প্রতি যে অন্যায় করেছি তার ক্ষমা চাওয়ার জন্য আমি তোমাদের বাড়িতে আসছিলাম। আমার অন্যায়ের শাস্তি পদ্মকুকুর দুটো দিয়েছে। বিষের জ্বালায় মরছি, কি যন্ত্রণা।
4: বিআই সাহেব।
3: হ্যাঁ বিআই।
6: চাচা জান, আপনার দাড়ি গো, লম্বা চুল, গায়ে লম্বা পাজামা পাঞ্জাবি দেখে সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সত্যি জিন আর ভূত একটা কিছু হবে।
3: আমার যোগ্য শাস্তি আমি পেয়েছি। বেয়ান, বেয়ান, আমার জোহরাকে বাঁচান, আমার জোহরাকে বাঁচান।
4: আরিফ,
1: মা,
4: বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর বাবা।
1: করছি মা, এক্ষুনি করছি।
4: যাক বাবা, আপদ দুটো তো বিদায় হলো, এতদিন যা ভয়ে ছিলাম জীবনটা একেবারে অতিষ্ঠ করে ফেলেছে, না জানি কখন কামড়িয়ে দেয়। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আল্লাহ সত্যি মহান, সত্যি মহান।

এতক্ষণ পদ্ম কোখরা নাটকের অভিনয় শুনলেন। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফ, চৌধুরী মিনহাজুজ্জামান সজল, জোহরা ফাতেমাতুজ্জোহরা, জোহরার বাবা মোহাম্মদ মিজানুর রহমান রাজা, জামিল এম এম সাজ্জাদ আলী, বেদেনী জান্নাতুল ফেরদৌস নার্গিস, ডাক্তারের সহকারী কাজী রফিকুল ইসলাম, আরিফের মা ইন্দ্রাণী মল্লিক, ঘটক কামরুজ্জামান বুলবুল, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, শব্দ সংযোজনা খন্দকার ওয়াহিদুজ্জামান। আরিফের বাবা চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন এস এম মতিউর রহমান। নাটকটি পুনঃপ্রচারিত হল। শ্রোতাবন্ধুরা, আগামী শুক্রবার বেলা 2:30 শুনবেন নাটক পরি, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা সৈয়দ শামসুর রহমান। নাটকটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার, খুলনা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আগামী 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি 558 kHz ও FM 88.8 MHz এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, সে নম্বরটি হল 01974121970। ফোন নম্বরটি আবারও বলছি, 01974121970। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকাল 4:00 বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি উর্মি আহসান। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে সমৃদ্ধির অভিন্ন অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, দেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তারেক রহমান বলেন, উৎপাদন, সেবা, রপ্তানি সহ সকল খাতে সরকার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতা বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী বলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া তার সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সুবিধাবঞ্চিত মানুষ অগ্রাধিকার পান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ এখনও প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হল মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। সম্মেলনে 100টির বেশি দেশের 200+ আলোচক, 300+ ডেলিগেট ও 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকা রেজিস্ট্রারদের জন্য 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, একই সঙ্গে বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। বাজারে মাল্টা ও খেজুর সহ আমদানি নির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটেলিয়ন এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। উল্লেখ্য, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি গতরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করবে। আজ রাজধানীর মানিকমিয়া এভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় ডিএনসিসি প্রশাসক দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের আইচিতে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 211 রান করে। 212 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান 20 ওভারে 6 উইকেটে 192 রান করে। এর আগে বাংলাদেশকে 63 রানে হারিয়ে শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক অর্জন করে। হকি। জাপানের গিফুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে আজ থাইল্যান্ডকে 3-0 গোলে পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠানে এবার পরিবেশিত হবে ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ। প্রথমে শুনবেন বিআইন সাহেব ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ভালোবাসায় জীবন এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ। এবার শোনাব নসিমন ছায়াছবি থেকে শিল্পী কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে কথা দিলাম এই গানটি।

0: হামজনিত জটিলতা থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে বাড়িতে যত্ন নিন, সময় মতো ব্যবস্থা নিন। আপনার শিশুর হাম হলে ভয় পাবেন না। বাড়িতে সঠিক যত্ন, পুষ্টিকর খাবার এবং বিপদ সংকেত সম্পর্কে সচেতনতা শিশুকে গুরুতর জটিলতা থেকে রক্ষা করতে পারে এবং জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আপনার শিশু হামে আক্রান্ত হলে বাড়িতে নিম্নলিখিত তাৎক্ষণিক সেবা প্রদান করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংক্রমণ প্রতিরোধ। শিশুকে পরিষ্কার ও উত্তম রূপে বাতাস চলাচল করে এমন ঘরে রাখুন। বিশুদ্ধ পানি ও পরিষ্কার নরম কাপড় দিয়ে শিশুর চোখ পরিষ্কার করে দিন। অসুস্থ শিশুকে অন্য সুস্থ শিশুদের, বিশেষ করে নবজাতক বা শিশুদের থেকে আলাদা রাখুন। অপ্রয়োজনীয় ভিড় ও দর্শনার্থী এড়িয়ে চলুন। শিশুর পরিচর্যার আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। খাদ্য ও পুষ্টি। মায়ের বুকের দুধ খায় এমন শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ান। পর্যাপ্ত তরল খাবার খাওয়ান, যেমন পানি, স্যুপ, ফলের রস। পুষ্টিকর নরম খাবার যেমন খিচুড়ি, ডিম, মাছ, শাকসবজি খাওয়ানো অব্যাহত রাখুন। স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ভিটামিন এ খাওয়ান। ভিটামিন এ হামজনিত জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে। হামের যেসব ঝুঁকিপূর্ণ লক্ষণ বা বিপদ সংকেত দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। শ্বাস নিতে কষ্ট হলে, দীর্ঘ সময় বেশি জ্বর থাকলে, শিশু খেতে বা বুকের দুধ পান করতে না পারলে, বারবার বমি বা তীব্র ডায়রিয়া দেখা দিলে, খিচুনি হলে বা অস্বাভাবিক ঝিমুনি হলে, চোখে ব্যথা বা দেখতে সমস্যা হলে।
1: শেষ কথা বা মূল কথা, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আপনার করণীয়। বাড়িতে যত্নের বিষয় করণীয় সমূহ মেনে চলতে আপনার কর্ম এলাকার অভিভাবকদের উৎসাহিত করুন। হামের ঝুঁকিপূর্ণ লক্ষণসমূহ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করুন। রেফারেল প্রক্রিয়া সম্পর্কে জানান। অভিভাবক হিসেবে আপনার যা জানা প্রয়োজন এবং করণীয়। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। আপনার শিশুকে নিরাপদ রাখতে এখানে উল্লেখিত আচরণগুলো মেনে চলুন। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরও এ বিষয়ে জানান এবং সচেতন হতে উৎসাহিত করুন।
2: টিকা শিশুর জীবন বাঁচায়। আপনার শিশুকে সময় মতো হামের টিকা দিন।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ। এবার শোনাব প্রাণ স্বজনের ছায়াছবি থেকে শিল্পী সাবিনা ইসমিনের কণ্ঠে কি জাদু করিলা গানটি।

এতক্ষণ ছায়াছন্দ অনুষ্ঠানে ছায়াছবির গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল, শিল্পী রওশন আরা মুস্তাফিজ, গীতিকার সৈয়দ শামসুল হক।

0: নাতি রাসুল শুনলেন,
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচার করা হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল হাদিস।

এতক্ষণ নাতে রাসুল শুনলেন। শিল্পী ছিলেন আব্দুর রউফ, গীতিকার এস এম হেমায়েত। বাংলাদেশ বেতার খুলনা।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনিভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনিভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোনাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
1: বলো,
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পারে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 6 অক্টোবর 2026 মঙ্গলবার সকাল 10:00 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানের কথা লিখেছেন সৈয়দ হায়দার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এবারের শিল্পী সুবীর নন্দী। গানের কথা লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু। আসুন এদেরকে প্রতিহত করতে আমরা এগিয়ে আসি। বিদেশে চাকরি বা কর্মের প্রলোভনে ভুলে কোনো মা বোন নিজের ক্ষতি ডেকে আনবেন না। আমরা সবাই আমাদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখি। নারী ও শিশু পাচারকারীদেরকে আসুন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিই।

বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল ৫টার ইংরেজি খবর সহ পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Weather, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has called for a deeper regional cooperation in trade, energy, technology, climate and maritime affairs to turn the Bay of Bengal into a region of shared prosperity. He made the call while inaugurating the international conference Bay of Bengal Conversation 2026 at a hotel in the capital today. The Prime Minister said Bangladesh believes in dialogue, partnership and mutual respect and would protect its national interests and sovereignty while working positively with all regional and global partners. He said the government has taken initiatives to make Bangladesh an attractive investment destination and transform the country into a strong hub for production and investment. Tariq Rahman said his government, having received a strong mandate from the people, is moving ahead with a clear action plan to fulfill its commitments over the next 5 years. He said the government's social protection programs, including Family Cards and Farmers Card, had been designed to give priority to the most disadvantaged people. On the Rohingya crisis, the Prime Minister said Bangladesh continued to host around 12 lakh refugees and remained committed to their early, voluntary, safe and dignified and sustainable repatriation to Myanmar. The conference brings together around 200 speakers, more than 300 delegates and over 1,000 participants from more than 100 countries. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said digital registration of marriages and divorces would enable quick verification of marital information from anywhere in the country. He said this while inaugurating a 10-day training for Nikah registrars on using software for online registration of marriages and divorces and other related matters at BRAC Learning Center in the capital today. The law minister said the digital registration will make it easier to monitor and verify the number of marriages taking place each year, whether any child marriages are occurring, and whether marriage-related laws are being properly enforced. He said the government plans to gradually bring marriage registration data under an interoperable system with the National Identity Card, NID, birth registration and passport databases. Commerce Minister Khandakar Abdul-Muqtadir has directed the Directorate of National Consumer Rights Protection to take action if evidence of abnormal pricing of imported Malta is found, expressing concern over the retail price reaching 520 taka per kilogram. At the same time, he urged importers to open letters of credit LCs promptly and increase importers to boost market supply and bring prices under control. The Commerce Minister gave the directives at an exchange meeting with the traders and representatives of relevant government agencies at the conference room of the Ministry of Commerce at the Secretariat today. A uranium consignment for the second unit of Rupu Nuclear Power Plant has reached the project site in Pabna amid tight security. Our Pabna district correspondent said three uranium-laden lorries arrived at the nuclear power plant site this noon. Members of the Bangladesh Army, police and various intelligence agencies were deployed to ensure security during the transportation. Earlier, the uranium consignment left Hazrat Shahjalal International Airport for Rupu Nuclear Power Plant this morning. A special cargo aircraft carrying the uranium landed at Hazrat Shahjalal International Airport last night. The Group of Advanced Economies, G7, have announced that 100 million barrels of oil and diesel will be released to ease supply concerns that have caused prices to skyrocket. It includes a substantial release of diesel within 20 days, with discussions around additional diesel releases as necessary. The G7 leaders said this in a statement yesterday. They said the move would begin immediately and would last for 4 months. The measures came after U.S. President Donald Trump had threatened to ban diesel exports. The fighting between Yemen's Houthis and Saudi-backed forces in an area near a waterway crucial to global energy flows killed 81 combatants in the past 24 hours. Among them, 55 are Houthi rebels and 26 are government troops. Sources said fighting in Taiz has raged since the Iran-backed Houthis began a lightning offensive against the internationally recognized Saudi-backed government. Meanwhile, Saudi authorities said a Houthi projectile had hit and damaged a school in the city of Najran. Asian Games and India clinched the gold medal in men's T20 cricket after defeating Pakistan by 19 runs in the final at Aichi in Japan today. Batting first, India scored to 11 for 6 in their stipulated 20 overs, chasing the victory target of 212 runs. Pakistan managed to score 182 for 6 in 20 overs. Earlier, Sri Lanka secured the bronze medal after defeating Bangladesh by 63 runs. Meanwhile, Bangladesh finished their Asian Games men's hockey campaign in 7th place after beating Thailand by 3 goals to nil in the place deciding match at Gifu in Japan today. Finally, weather and forecast by Little Montana says there is no inland river force warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Peter, Banijik Shangbad Purchi, Jocinta Zinia. বহুমুখী পাটপণ্য মেলা আজ রাজধানী তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি প্রাঙ্গণে 6-দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা এবং নতুন বিক্রয় কেন্দ্র জেডিপিসি এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশে উৎপাদিত পাটপণ্য সহ তৈরি পোশাকের বাইরে সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সরকার কাজ করছে। প্রদর্শনী ও মেলা আয়োজনের মাধ্যমে দেশীয় ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি বিদেশী ক্রেতাদের কাছে এসব পণ্যের পরিচিতি বাড়ানোই সরকারের উদ্দেশ্য। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এছাড়া নতুন বিক্রয় কেন্দ্র জেডিপিস এক্সপ্রেস প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহের 7 দিন খোলা থাকবে। বাজারে মাল্টা ও খেজুর সহ আমদানি নির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। উল্লেখ্য, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি গত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সাপ্তাহিক পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের কারণে সূচক, বাজার মূলধন এবং লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহ জুড়ে ডিএসইতে 397টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 89টির, কমেছে 280টির এবং অপরিবর্তিত ছিল 28টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 46 পয়েন্ট। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,85,935 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,90,571 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 4,636 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 141.32 টাকা, ক্রয় 138.77 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.40 টাকা, ক্রয় 162.39 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.12 টাকা, ক্রয় 32.47 টাকা, দিরহাম বিক্রয় 33.80 টাকা, ক্রয় 33.19 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.24 টাকা, ক্রয় 395.87 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.04 টাকা, ক্রয় 95.29 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.40 টাকা, ক্রয় 29.82 টাকা এবং থাইবাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.62 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6:30টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী। কথা বলছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজ আমাদের অনুষ্ঠান নদী, খাল ও দূষণ নিয়ে। নদী ও খাল বাংলাদেশের রক্তজালিকার মতো, আমাদের জীবনের পথ, আমাদের বাস্তুসংস্থান, আমাদের খাদ্যের যোগানদাতা, এমনকি আমাদের পরিচয়ের অংশ। আমাদের নদী ছিল কয়েকশো, খালও এক ধরনের নদী। আমাদের জীবন সংস্কৃতি, অর্থনীতি নদীমাত্রিক। অনেক নদী বুজে গেছে নানান কারণে, অনেক খাল গ্রাস হয়ে গেছে, ফলে বন্যার বিস্তৃতি বেড়েছে, বেড়েছে সময় ও স্থান দুই দিক থেকেই। শুকিয়ে যাওয়া কিংবা দূষিত নদী থেকে হারিয়ে গেছে কত ধরনের মাছ, বিলুপ্ত হয়েছে কত প্রজাতির প্রাণী, ফলে এক প্রজন্মের সঙ্গে আর এক প্রজন্মের তৈরি হয়েছে স্মৃতির ফারাক। ফলে আমরা ভুলে যাই আমাদের সমৃদ্ধ প্রকৃতির কথা, ভবিষ্যতে দেখি শুধু ধুধু অথবা ঘিঞ্জি। এই নদী খাল বহুকাল ধরে উর্বরা শক্তি জুগিয়েছে শস্যে, শ্যামলিমায় আমাদের অভিন্ন চরাচরে সৃষ্টি করেছে বিশিষ্ট শোভা, যা আমাদের বিভোর ও স্বতন্ত্র করেছে। আমাদের নদীরা যদি ভারসাম্য হারায়, আমাদের খাল যদি হারিয়ে যেতে থাকে, আমরা আমাদের প্রকৃতি হারিয়ে ফেলব, সমৃদ্ধি হারিয়ে ফেলবে কৃষি, অর্থনীতিতে যোগাযোগের ব্যয় বাড়বে, এমনকি আমাদের স্থাপনাগুলিও নাজুক হয়ে পড়বে। তাই আমরা যদি সামগ্রিকভাবে নদীর যত্ন নিতে পারি, আমাদের জলাশয়গুলোর পরিচর্যা করতে পারি, তাদের গতিপথকে অবারিত করতে পারি, তাদের স্রোতকে বাধাহীন করতে পারি, তাতে আমাদের ভূমি আরও বিশুদ্ধ হবে, আমাদের প্রকৃতি আরও ঋদ্ধ হবে, আমাদের জীবন আরও উজ্জ্বল হবে। বাংলাদেশের যে ভূমি তার উপরের কত শতাংশ জল আচ্ছাদিত তা নিয়ে বিভিন্ন ধরনের পরিসংখ্যান রয়েছে বা ছিল, সে বিষয়ে মতান্তর থাকলেও একটি বিষয় স্থির, তা হল এর পরিমাণ অনেক কমে গেছে। অনেক প্রভাবের মধ্যে যেটি বড় তা হচ্ছে এই পরিবর্তন তাপমাত্রা এবং জলীয় ভারসাম্যে ব্যাঘাত ঘটাচ্ছে। শ্রোতামণ্ডলী, এবার একটি কথিকা। রাশিদুর রহমানের গ্রন্থনা ও পাঠে নদী খাল বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ।
1: আপনার গ্রামের সেই নদীর কথা মনে আছে, যে নদীর স্রোত দেখে আপনার দেহ মন জুড়াত? জেলেরা দিনরাত পানিতে ভেসে মাছ ধরত, বর্ষায় যার পানি উপচে একদম থই থই অবস্থা। একদিন জানলেন সেই নদী শুকিয়ে গেছে, নদীর জায়গায় ধুধু বালুচর, ঘরের পাশে খাল ভরাট করে ঘরবাড়ি, আর পানির জায়গায় জমে আছে থক থকে বর্জ্য। আপনি দেখছেন একটা নদী বা খাল হারিয়ে যাচ্ছে, কিন্তু উপলব্ধি করতে পারছেন আপনি কি হারাচ্ছেন? আসলে একটা নদী হারিয়ে যাওয়া মানে শুধু একটি জলধারা হারানো নয়, এর সঙ্গে হারিয়ে যেতে পারে কৃষকের সেচের পানি, জেলের জীবিকা, মাছের প্রজনন ক্ষেত্র, নৌপথ এবং একটি এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা। বাংলাদেশের কৃষির সঙ্গেও নদী খালের সম্পর্ক অত্যন্ত গভীর। নদী ও খালের পানি কৃষি জমিতে সেচের সুযোগ তৈরি করে, আবার বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ নদী খালের কল্যাণে আমাদের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হয়। এ কারণেই খাল পুনর্খননের সঙ্গে সেচ, কৃষি এবং পানি ব্যবস্থাপনার সম্পর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে। 2026 সালে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 5 বছরে দেশের 20,000 কিলোমিটার খাল খনন এবং পুনঃখননের পরিকল্পনা তারা নিয়েছেন। লক্ষ্যগুলোর মধ্যে কৃষি, পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা ব্যবস্থাপনার উন্নয়নে রয়েছে। কিন্তু নদীখালের সংকট শুধু কৃষকের মাঠে থেমে থাকে না বা সীমাবদ্ধ থাকে না। বাংলাদেশের উপকূলের দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার মতো বিষয় উপকূলীয় পানি এবং কৃষির উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশ্বব্যাংকের গবেষণাতেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নদীর লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, কৃষি এবং খাদ্য নিরাপত্তার পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। অর্থাৎ নদীর স্বাভাবিক প্রবাহ শুধু বর্ষার পানি সরানোর বিষয় নয়, কোথাও এটি মিঠা পানি ধরে রাখার সঙ্গে, কোথাও বা কৃষির সঙ্গে, কোথাও মাছের সঙ্গে, আবার কোথাও একটি পরিবারের টিকে থাকার সঙ্গে জড়িয়ে আছে। আর জলবায়ুর এই পরিবর্তনশীল বাস্তবতায় নদী খালকে স্বাভাবিক রাখতে পারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অতিরিক্ত পানি যখন বের হয়ে যাওয়ার পথ পায় না, তখন জলাবদ্ধতা এবং বন্যার ঝুঁকি বাড়তে পারে। আবার শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমে গেলে সেচ, নৌযান, মৎস্য এবং পরিবেশ সবকিছুর উপর প্রভাব পড়ে। তাই নদী রক্ষা মানে শুধু নদীর পাড়ে সাইনবোর্ড বসানো নয়, নদীকে তার প্রবাহ ফিরিয়ে দিতে হবে। খালের জন্য তার জায়গা ছেড়ে দিতে হবে, যে কোনো দূষণের উৎস খুঁজে সেটা বন্ধ করতে হবে, আর নদী খালের সঙ্গে যুক্ত জলপ্রবাহের পুরো ব্যবস্থার ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে। এই লক্ষ্যেই নদী ও খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পানি ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। 2026-27 অর্থ বছরে পানি সম্পদ খাতের পরিকল্পনায় নদী পুনরুদ্ধার, বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, খাল খনন এবং পানি নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, শুধু সরকারি উদ্যোগই কি যথেষ্ট? না, নদী রক্ষা শেষ পর্যন্ত সামাজিক দায়িত্ব। আমরা নিজেরাই যদি খালে পলিথিন, প্লাস্টিক কিংবা গৃহস্থালির বর্জ্য ফেলি, তাহলে সেই খাল বাঁচবে কিভাবে? কোনো জলাশয় দখল বা ভরাট হতে দেখলে তাই স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। শিল্প কারখানার বর্জ্য যেন অপরিশোধিত অবস্থায় নদীতে না যায়, এ বিষয়ে সচেতনতা এবং সামাজিক নজরদারিও প্রয়োজন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নদী বা খালকে শুধু সরকারের সম্পদ মনে না করে বরং নিজেদের জীবনের অংশ হিসেবে দেখতে হবে। কারণ নদী দূষিত হলে শুধু মাছ মরে না, ক্ষতিগ্রস্ত হয় অনেকের জীবিকা। খাল ভরাট হলে শুধু পানি আটকে থাকে না, ক্ষতিগ্রস্ত হয় কৃষি, বসতবাড়ি এবং স্থানীয় অর্থনীতিও। নদী প্রবাহ কমে গেলে শুধু সেখানে চলাচল ব্যাহত হয় না, পরিবর্তিত হয় সেই এলাকার পুরো জল ব্যবস্থা। তাই নদী খাল রক্ষার কাজটি আসলে আজকের জন্য নয়, বরং আগামী দিনের জন্য। আজ আমরা যে নদী দূষণ রুখে দিব, যে খাল দখলমুক্ত রাখব, যে জলধারার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সাহায্য করব, তার সুফল হয়তো আজই চোখে পড়বে না, কিন্তু কাল সেই নদীর পানি কৃষকের জমিতে যাবে, সেই খালে মাছ থাকবে, বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। তাই নদীকে শুধুমাত্র মানচিত্রে বাঁচিয়ে রাখলে চলবে না, বাঁচাতে হবে তার প্রবাহ। কারণ নদী বাঁচলে কেবল নদী বাঁচে না, বাঁচে সবাই, আর শেষ পর্যন্ত বাঁচে আমাদের ভবিষ্যৎ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা নদী খাল বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ শীর্ষক কথিকাটি শুনলেন। এবার আমরা আরেকটি বিষয়ের উপর একটু আলোকপাত করি, নদী দূষণ নিয়ে হাসান ইউসুফ খানের একটি প্রামাণ্য।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এখন আছি পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ে, কথা বলছি গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরিফিন বাদলের সাথে। আপনি কেমন আছেন?
3: জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার কাছে প্রথমে জানতে চাই, গাজীপুরের নদ নদীগুলোতে শিল্প বর্জ্য, অপরিশোধিত বর্জ্য পানি এবং অন্যান্য দূষণের অভিযোগ দীর্ঘদিনের, পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিতে বর্তমানে গাজীপুরের নদী দূষণের প্রধান উৎসগুলো কি এবং দূষণ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের আইন অমান্য করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা কার্যকর করতে কি কি চ্যালেঞ্জ রয়েছে, অনুগ্রহ করে আপনি আমাদের বলবেন।
3: ধন্যবাদ। নদী দূষণ গাজীপুরে একটি প্রধান সমস্যা। গাজীপুরে একটি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে নদী দূষণের যে প্রধান উৎসগুলো তার প্রথম ভাগেই আসে ইন্ডাস্ট্রিয়াল দূষণ। তবে তার থেকেও বড় একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে গাজীপুরে বাংলাদেশের সবচেয়ে বড় মহানগর এবং সেই প্রেক্ষিতে এখানে প্রচুর জনগোষ্ঠীর বসবাস আছে। দুইটি প্রধান উৎস আমরা এখানে ধরতে পারি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আরেকটি হচ্ছে আমাদের নাগরিক জীবন থেকে যে তরল বর্জ্য তৈরি হয়, সেই সুয়েজ থেকে যে বর্জ্যটা তৈরি হয় সেগুলো আসলে আরেকটি প্রধান উৎস। দূষণ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করছি তার মধ্যে প্রধানতম যে বিষয়গুলো হচ্ছে, এ পর্যন্ত প্রায় 688 প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করতে বাধ্য করেছি প্রতিষ্ঠানগুলোকে, সেদিক থেকে ইটিপি স্থাপনের হার শতভাগ। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে যে সুয়েজ রয়েছে সেই সুয়েজ ট্রিট করার জন্য আমরা এখন বিভিন্নভাবে তাদেরকে বাধ্য করছি যাতে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি নির্মাণ করে, এবং অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যেই এসটিপি নির্মাণ করেছে। সবচেয়ে বড় যে

0: মূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হয়। আপনি কোন পদক্ষেপটি আগে নিতে চাইবেন এবং কেন চাইবেন সে বিষয়টি অনুগ্রহ করে আমাদের বলবেন।
1: যদি আমরা নদী দূষণের বিষয়টিকেই ধরে নেই, তো সেক্ষেত্রে প্রথমত হলো সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে যে নাগরিক জীবনে যে সুয়েজটা রয়েছে সেই সুয়েজ ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা গ্রহণ করা। একই সাথে গাজীপুরের যে অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো এসটিপি ইটিপি রয়েছে, ইটিপি গুলো যাতে যথাযথভাবে পরিচালনা সে ব্যাপারেও পদক্ষেপ নেয়। আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে যেসব প্রতিষ্ঠান ইটিপি যথাযথভাবে পরিচালনা করছে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছি। তবে এই মুহূর্তে নদী দূষণমুক্ত রাখতে আমাদের যে উদ্যোগ হওয়া উচিত সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমি মনে করি যে বৃহৎ আকারে এসটিপি বা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা। সেটা করলে আমাদের 60-70% তরল বর্জ্য পরিশোধন হবে।
0: জনাব আরিফিন বাদল, আপনার কাছ থেকে আমরা নদী সুরক্ষার জন্য বিভিন্ন উদ্যোগগুলো জানতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমি এখন কথা বলছি একজন বিশিষ্ট নদী রক্ষাকর্মী এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেনের সাথে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই গাজীপুরের নদীগুলোর বর্তমান পরিস্থিতি। আপনি মাঠ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে দেখেছেন, আপনার পর্যবেক্ষণে নদী দূষণ ও দখলের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো কি কি? নদীকে দীর্ঘমেয়াদে রক্ষা করতে হলে নাগরিক সমাজের কি ধরনের সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন এ সম্পর্কে আপনি আমাদের বলুন।
2: গাজীপুরে প্রায় 20টি নদী আছে, এর মধ্যে কিছু মরণাপন্ন, কিছু দখল দূষণে একেবারে জীবন যায় যায়। এর মধ্যে সবচেয়ে করুণ পরিস্থিতি যে নদীগুলোর তার মধ্যে হচ্ছে চিলাই নদী, লবণদহ নদী, তুরাগ নদী, বালু নদী, এগুলোর অবস্থা খুবই খারাপ। এখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে বিষয়টা দরকার আসলে সমন্বয়টা খুব জরুরি। এই সমন্বয়টা যদি আমরা করতে পারি তাহলে নদ নদীগুলোকে বাঁচাতে পারবো। যদি আমি মন্ত্রণালয় থেকে শুরু করে নদীর পাড়ের মানুষ পর্যন্ত একটা স্মার্ট পার্টনারশিপ করতে পারি এবং নদীটা যে স্থানীয় মানুষেরও অর্থাৎ জনসম্পৃক্ত একটা নদী ব্যবস্থাপনা যদি প্রবর্তন করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা নদীকে বাঁচাতে পারবো। আদারওয়াইজ সরকার এককভাবে এই নদীকে বাঁচাতে পারবে না, সবার মধ্যে একটা চেইন তৈরি করতে হবে।
0: অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে, আমরা নদী দখল দূষণ মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অবগত হয়েছি। শ্রোতা বন্ধুরা, আমরা আছি এখন গাজীপুরের একটি ঐতিহ্যবাহী নদী চিলা নদীর পাড়ে। কথা বলছি চিলা নদীর পাড়ের একজন অধিবাসী মাহমুদুল হাসানের সাথে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি, আপনি নদীর পাশে বসবাস করেন এবং সরাসরি এই দূষণের প্রভাব অনুভব করছেন। নদীর বর্তমান দূষণ আপনার পরিবার, আপনার জীবিকা, কৃষি, মাছ ধরা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনে কি ধরনের পরিবর্তন এনেছে? আপনার অভিজ্ঞতা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবচেয়ে জরুরি কি প্রত্যাশা করেন এ বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই।
3: ধন্যবাদ আপনাকে। আমি ছোটবেলা থেকেই এই নদী দেখেছি, নদীতে গোসল করেছি, বড় হয়েছি। এই নদীটি ছিল স্বচ্ছ, নির্মল, সুন্দর এবং সমৃদ্ধ একটি নদী। নদীতে এখন প্রচুর দুর্গন্ধ, নদীর পাড় দিয়ে হাঁটা যায় না। নদীতে এক সময় মাছ ছিল, বিভিন্ন ফসলের জমিতে এই নদী থেকেই সেচ দেওয়া হতো, কয়েক কিলোমিটার দূরে পানি নিয়ে যাওয়া হতো, ওই নদীর পানিতে এই অঞ্চলের মানুষের সেচ কাজ হতো। মাছ ধরার জেলেরা এইখান থেকে জীবিকা নির্বাহ করত এবং আমরা নদী পাড়ের অঞ্চলের যারা আছি আমরাও এই নদী থেকে মাছ আহরণ করে আমাদের পুষ্টি চাহিদা মেটাতাম। শিল্প কারখানার বর্জ্য, মেডিকেল বর্জ্য, কলকারখানার বর্জ্য, সকল বর্জ্য এই নদীতে এসে জমা হচ্ছে, যার জন্য নদী ভরাট হয়ে গেছে। আপনার নদী পাড় দিয়ে হাঁটা যাচ্ছে না, দুর্গন্ধ। কৃষক পানিতে নামলেই তার গায়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, গবাদি পশু আক্রান্ত হচ্ছে। আমরা চাই এই নদীর সেই পূর্বের নির্মল পরিবেশে ফিরে আসুক, নদী নদীর মতো চলুক। আমি আহ্বান জানাব পরিবেশ অধিদপ্তর সহ সরকারের সকল কর্তৃপক্ষের কাছে যাতে ওনারা এই নদীটিকে তার আপন গতিতে ফিরিয়ে দিয়ে এলাকার কৃষক এবং মানুষের উপকারের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করুক।
0: অনেক ধন্যবাদ।
4: কথা অনুষ্ঠানের বাঁকে আমাদের নির্ধারিত সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। যাবার বেলায় আরেকটু বলি, এই অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনা করলাম আমি মোহাম্মদ আবুবকর সিদ্দিক, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, সম্পাদনা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বাকের মাহমুদ। আজ এ পর্যন্তই।

0: হাসান,
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সুরাইয়া সুলতানা মনিরা, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, তাওহিদা আফরোজ, এলিজা আক্তার ও হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটির শিল্পী মুস্তফা জামান আব্বাসী, গীতিকার ও সুরকার তফসির আলী।

আমি সঙ্গীত শিল্পী লুইপা বলছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু কিছু রোগ আছে আমাদেরকে অসুস্থ করতে চায়। তেমনি একটি রোগ হলো কলেরা। এটা ডায়রিয়া সংক্রামক রোগ। পাতলা পায়খানা এবং বমি হলো এই রোগের লক্ষণ। এতে পানি শূন্যতা দেখা দিলে বিপদও হতে পারে। দূষিত পানি এবং খাবার কলেরার বড় কারণ। তাই আমাদেরও উচিত নিরাপদ পানি ব্যবহার করা, পায়খানা ব্যবহারের পর ভালো করে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখা। কলেরা নিয়ে কেন এত কথা বলছি? কারণ দেশের কোনো কোনো এলাকায় চলছে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026। এর মাধ্যমে দেশের 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিনামূল্যে 2 ডোজ মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হচ্ছে। এই টিকা নিলে কলেরা হওয়ার ঝুঁকি কমে যায় এবং আক্রান্ত রোগের তীব্রতাও কমে যায়। এরই মাঝে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। সাধারণত 2 থেকে 4 বছর বয়সী শিশুরা কলেরায় বেশি আক্রান্ত হয়ে থাকে। 1 বছর অথবা তার বেশি বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এই টিকা খেতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। তাই আসুন কলেরা রোগের টিকা খাই, কলেরা থেকে রক্ষা পাই।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার সাজ্জাদ রাহাত হোসেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ সচেতনতামূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধু, যে কোনো সংকটের সময় সঠিক তথ্যের চেয়ে ভুল তথ্য, যেটাকে আমরা গুজব বলি, সেটা অনেক বেশি দ্রুত ছড়ায়। আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে তো সেটা একেবারে বিদ্যুৎ গতিতে চারপাশে ছড়িয়ে পড়ে। আর ডেঙ্গুর মতো একটি জীবন সংকটময় রোগে যখন মানুষ আতঙ্কিত থাকে, তখন এ ধরনের বিভিন্ন অমূলক ধারণা বা ভুল তথ্য বা লোককথা রোগীর জন্য কিন্তু আরো বেশি বিপদ বয়ে আনে। একটি ভুল তথ্য, একটি ভুল ঘরোয়া টোটকা একজন রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ভুল তথ্যের ফাঁদে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে আমাদের সমাজে নানা মুখে নানা কথা প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন পেঁপে পাতার রস খেলে রাতারাতি নাকি প্লেটলেট বেড়ে যায়, কেউ কেউ বলেন তেঁতুলের রস খেলে ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নেই, আবার কেউ বলেন ডাবের পানি খেলেই সব ঠিক। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফোনালাপে অনেক সময় এমন সব প্রেসক্রিপশন ঘুরে বেড়ায় যার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সমস্যা হলো, মানুষ যখন কিছু নিয়ে আতঙ্কিত থাকেন, তখন তারা কোনো কিছু যাচাই না করেই যে কোনো কিছু বিশ্বাস করে ফেলেন এবং সেগুলোর উপর ভরসা রাখতে চান। অথচ চিকিৎসা বিজ্ঞানে স্পষ্টভাবে বলা আছে, ডেঙ্গুর চিকিৎসায় বৈজ্ঞানিক প্রোটোকল এবং সঠিক পর্যবেক্ষণই একমাত্র নির্ভরযোগ্য উপায়। আজকে আমরা ডেঙ্গু নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা এবং তার পেছনে সত্যতা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো প্লেটলেট কমে যাওয়ার কথা, যেটা ডেঙ্গুর খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্লেটলেট কমে গেলেই অনেকেই ভাবেন যে রোগীকে রক্ত দিতে হবে। স্বাভাবিক সময়ে, স্বাভাবিক সুস্থ সময়ে প্লেটলেটের পরিমাণ থাকতে পারে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত। অনেক সময় প্লেটলেট যদি 1 লাখের নিচে নেমে যায়, তখন মনে হয় এখন 1 ব্যাগ ব্লাড দিতেই হবে, অনেক বিপদ হয়ে যাচ্ছে। অথচ চিকিৎসকরা বলেন প্লেটলেট স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেলেও যদি বড় ধরনের রক্তপাতের লক্ষণ না থাকে, তবে ব্লাড ট্রান্সফিউশন বা শরীরে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু হয় না। সুতরাং প্লেটলেট নিয়ে অযথা দুশ্চিন্তা করা যাবে না, বরং শরীরের তরলের ভারসাম্য, ফ্লুইড ব্যালেন্স যেন ঠিক রাখে, ঠিক থাকে যেন, সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে। তারপর একটা কথা প্রচলিত রয়েছে, পেঁপে পাতার রস বা বিশেষ টোটকাতেই ডেঙ্গু সেরে যায়, প্লেটলেট নাকি বেড়ে যায়, এগুলো নাকি ম্যাজিকের মতো কাজ করে। গবেষণায় ঠিক পেঁপে পাতার রস না, কিন্তু গবেষণায় কার্যকর ভূমিকা পালন করে এমন জিনিস যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে তরল খাবার। সেটা পেঁপের রস হতে পারে, পেঁপের জুস হতে পারে, যে কোনো ফলের জুস হতে পারে। কিন্তু এটা কোনো প্রমাণিত ব্যাপার না যে পেঁপে পাতার রসে ডেঙ্গুর কোনো ভালো দিক আছে বা ডেঙ্গু ভালোভাবে সেরে যাবে। বরঞ্চ পেঁপে পাতার রস যদি আমরা করি, সেটা অতিরিক্ত তেতো হওয়ায় অনেকের বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যাও মারাত্মকভাবে বেড়ে যেতে পারে, যেটা ডেঙ্গু রোগীর জন্য উল্টো ক্ষতিকর হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ঘরোয়া কোনো টোটকা ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। ডেঙ্গুতে প্রথম 1-2 দিন অনেক বেশি জ্বর থাকতে পারে, আবার জ্বর যেভাবে উঠে যায়, একইভাবে জ্বর হুট করে নেমেও যায়। তখনই আমরা একটা ভুল করে ফেলি। আমরা মনে করি জ্বর একবার কমে গেলেই রোগী সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। আসলে ব্যাপারটা কিন্তু ভুল, বরং জ্বর কমে যাওয়ার পর 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত কঠিন একটি সময়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ক্রিটিক্যাল ফেজ অফ ডেঙ্গু বলে থাকি। এই সময়ে কোন রকম লক্ষণ দেখা না দিয়ে হুট করে রক্তচাপ কমে যেতে পারে, অভ্যন্তরীণ কোনো জটিলতা, অভ্যন্তরীণ কোনো ব্লিডিং, রক্তপাত হতে পারে। আর এজন্যই জ্বর কমার পরেও রোগীকে সমানভাবে পর্যবেক্ষণে রাখতে হবে, তাকে তরল খাবার দিতে হবে এবং তার ব্লাড প্রেশার বা রক্তচাপ সেটাকে মনিটর করতে হবে। ডেঙ্গু জ্বর হলে পানি কম খাওয়া উচিত কিংবা সাধারণ ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে, এই ধরনের কথাবার্তাও কিন্তু প্রচলিত আছে। অনেকেই মনে করেন ডেঙ্গু রোগীর যেহেতু বারবার বমি হচ্ছে, তাহলে পানি কম খেলে বমিও কম হবে। এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বরং বমির কারণে বা কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানাও হতে পারে, এগুলোর কারণে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণ তরল বেরিয়ে যায়। তাই এই বাড়তি তরলের ঘাটতি পূরণ করার জন্য প্রচুর পরিমাণ পানি, বাড়তি পানি, বাড়তি তরল খাবার খেতে হবে। আর ভুলেও অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা যে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। কারণ এই ধরনের ওষুধ রক্তপাতের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। অনেকেই আমরা মশার কয়েল বা স্প্রে ব্যবহার করি ঘরে এবং ভাবি যে এগুলো যেহেতু ব্যবহার করছি আমি তো এখন নিরাপদ, এডিস মশা একেবারে দূর হয়ে যাবে। আমরা কিন্তু মশার কয়েল বা অ্যারোসোল স্প্রে এগুলোর বিপক্ষে বলি না, এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো ব্যবহার করা মানেই যে পুরোপুরি এডিস মশা থেকে আপনি রক্ষা পাবেন সেটা কিন্তু না। বাস্তবতা হচ্ছে এডিস মশা ভোরবেলা এবং বিকেলে বেশি কামড়ায় এবং বাড়ির ভেতরের বা বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। সুতরাং কয়েল জ্বালিয়ে কিংবা মশার স্প্রে করে আমি সাময়িকভাবে নিজেকে বাঁচাতে পারলেও আমি যদি পরিপূর্ণভাবে ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করতে চাই তাহলে পরিষ্কার পানি, জমে থাকা পানি এই পাত্রগুলোকে ধ্বংস করতে হবে, জমে থাকা পানি ফেলে দিতে হবে, মোট কথা মশার বংশবৃদ্ধি যেন না হয় সেদিকে নজরটা দিতে হবে। একটা বড় ধারণা রয়েছে আমাদের, সেটা হচ্ছে একবার যদি কারো ডেঙ্গু হয় তাহলে জীবনে আর কখনো তার ডেঙ্গু হবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত ভুল ধারণা। কারণ এই ধারণা থেকে অনেক সময় আমরা ডেঙ্গু জ্বরকে সাধারণ জ্বর মনে করে বসে থাকি। চিকিৎসা বিজ্ঞানের ছোট্ট করে যদি আমি একটু বলি, ডেঙ্গু ভাইরাসের মোট 4টা ভিন্ন প্রজাতি রয়েছে, ভিন্ন স্ট্রেন রয়েছে। সুতরাং আপনার যখন একবার ডেঙ্গু হয় কোন স্ট্রেনে আপনি আক্রান্ত হয়েছেন সেটা কিন্তু আপনি জানেন না, দ্বিতীয়বার ডেঙ্গু হলে অন্য স্ট্রেনও হতে পারে, এবং একই সাথে একটা স্ট্রেনে আক্রান্ত হবার পরে আপনি যে সেই স্ট্রেন থেকে ইমিউন হয়ে গেলেন, সেখান থেকে আপনি ঝুঁকিমুক্ত হয়ে গেলেন, সেটাও কিন্তু এখন পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণিত হয়নি। তার মানে ডেঙ্গু একবার হলে আপনার আর কখনোই হবে না, সে কথাটা একেবারেই ভুল। জীবনের যে কোনো সময়ে অন্য যে কোনো স্ট্রেন কিংবা একই স্ট্রেন দ্বারা আপনি আবারও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, এবং আপনি যদি দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে সেটার ঝুঁকি কিন্তু প্রথমবারের চাইতেও বেশি। অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। সাধারণ সর্দি জ্বরে অ্যান্টিবায়োটিক খাবার, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাবার একটা বাজে প্রবণতা আমাদের সমাজে রয়েছে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ডেঙ্গু একটা ভাইরাল ইনফেকশন আর অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার বিপক্ষে। তার মানে কি দাঁড়াচ্ছে শ্রোতা বন্ধুরা? তার মানে দাঁড়াচ্ছে ডেঙ্গু বা যে কোনো ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে আমার অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আসবে না। তাহলে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া হলে কি হতে পারে? উল্টো অ্যান্টিবায়োটিকের যেই বাড়তি বা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের যে সাইড ইফেক্টগুলো রয়েছে সেটা কিন্তু ডেঙ্গু রোগের উপর বিরূপ প্রভাব ফেলবে, লিভার বা কিডনির উপর বাড়তি চাপ পড়বে, শরীরের অন্যান্য জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বা সম্ভাবনা না আশঙ্কা বলা ভালো, আশঙ্কা অনেক বেশি। অনেকে মনে করেন যে গায়ে রোদ লাগালে বা গরম থলে ব্যবহার করলে ডেঙ্গুর জীবাণু মারা যায়। এই ধারণার পেছনে একটা খুব মজার ব্যাপার কাজ করে। আমরা অনেকেই বলি না যে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল, তার মানে মনে করেন যে আমার যদি ঘাম হয় তাহলে জ্বর ছেড়ে যাবে, আর এজন্য তারা কি করেন, ডেঙ্গু রোগীর গায়ে অতিরিক্ত চাদর জড়িয়ে ঘুম পাড়ান কিংবা তাকে রোদে পাঠিয়ে দেন, মনে করেন যে শরীর যদি ঘামায় তাহলে জ্বরটা সেরে যাবে। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। ডেঙ্গু সময়ে শরীরের তাপমাত্রা এমনিতেই ওঠানামা করে, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। এই সময় আমি যদি অতিরিক্ত চাদর, কম্বল কিংবা রোদে গিয়ে বাড়তি ঘামের ব্যবস্থা করি তাহলে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঘাম শরীর থেকে বের হওয়ার ফলে শরীর থেকে আরো বেশি পানি বের হয়ে যাবে, পানি শূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি করতে পারে, যেটা ডেঙ্গুর জন্য অত্যন্ত একটি বিপজ্জনক চিহ্ন এবং রোগীর অবস্থাকে একেবারে সংকটাপন্ন করে তুলতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, এবং আজকের আলোচনা এখানে শেষ করব এই আহ্বান জানিয়ে যে কোন রকম গুজবে কান দেবেন না, কোন রকম ভুয়া প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়ার টোটকা বিশ্বাস করবেন না। ডেঙ্গু চিকিৎসায় কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, বৈজ্ঞানিক নির্দেশনা মেনে চলুন, সচেতন হন, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডেঙ্গু থেকে দূরে থাকুন।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান পর্যায়ক্রমে রিলে করে শোনানো হল। শ্রোতাবন্ধু রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। অনুষ্ঠান ঘোষণায় এই মুহূর্তে রয়েছে এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। শ্রোতাবন্ধু, আমাদের অনুষ্ঠানের সারথি হয়ে রয়েছেন আপনারা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর সকল প্রান্ত থেকে আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয় না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে মহান আল্লাহ পাকের শানে হামদ, কাজী নজরুল ইসলামের রচনায় মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন মহান আল্লাহ পাকের শানে হামদ, কাজী নজরুল ইসলামের রচনায় মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে। আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র শিক্ষা, তথ্য, বিনোদন নিয়ে সবসময় রয়েছে আপনারই পাশে। আপনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের অনুষ্ঠান শুনুন, নিজেকে শিক্ষা, তথ্য এবং বিনোদনে সমৃদ্ধ করুন। আপনার সমৃদ্ধি আমাদের প্রত্যাশা। মনে রাখবেন, আপনাকে সমৃদ্ধ করতে পারলে আমরা খুশি। আপনি আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে ৬টা। বাংলাদেশ বেতার খুলনা। নাগরিক যাপিত জীবনের নানাবিধ ব্যস্ততার মাঝে প্রকৃতিতে চুপি চুপি এসেছে শরৎ। শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের প্লাবন, কাশফুলের স্নিগ্ধতা আর শিউলির মাতাল করা ঘ্রাণ। এমনই মিষ্টি সন্ধ্যায় দূরে ও কাছের যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, অর্থাৎ এই মুহূর্তে আপনার প্রিয় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে একরাশ কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেলোডি অ্যালবাম গানের অনুষ্ঠান। রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আর শ্রোতাবন্ধু, পুরো অনুষ্ঠানের সারথি হয়ে রয়েছেন আপনারা, আশা নয় বিশ্বাস। আর সেই বিশ্বাস ভালোবাসায় পরিণত করতেই মেলোডি অ্যালবাম গানের প্রথম অনুষ্ঠানের যে গানটি আপনাদের জন্য রয়েছে, আসলে আমার মনে হচ্ছে আপনাদের মনের ভিতরে গভীরে প্রবেশ করি এই গান দিয়ে। তাহলে কেমন হয় বলুন তো? আমি আর কথা বাড়াতে চাই না, সরাসরি আপনাদের মনের ভিতর ঢুকতে চাই এবং মন পাড়ায় থাকতে চাই। অয়ন চাকলাদার ও মাহদি সুলতানের কণ্ঠে এই জনপ্রিয় গানটি শুধুমাত্র আপনার জন্য মেলোডি অ্যালবাম গানের অনুষ্ঠানের প্রথম আয়োজনে।

মন পাড়ায় থাকতে থাকতে কখন যে হারিয়ে গিয়েছি মনের গভীরে বুঝতেই পারিনি। তারপর মনে হলো আমি তো এখন রয়েছি অ্যালবাম মেলোডি অ্যালবামের গানের অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, আপনাদেরকে গান না শোনালে হবে? মন খারাপ করতেই চাইবেন যখন দেখবেন যে আপনাদের পছন্দের গান শোনাচ্ছি না, হঠাৎ আমি উদাসীন হয়ে গিয়েছি। তবে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আমি এমন একটা তুমি চাই যে শুধু আমাকেই ভালোবাসবে, আমারই কাছে থাকবে। বন্ধুরা, এমনই শিরোনামের একটি গান শোনাবো ইমরানের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন অ্যালবাম মেলোডি অ্যালবামের গানের অনুষ্ঠানে। যদি কখনো প্রেমে পড়েন, দেখবেন সেই প্রেম প্রতিদিন পূরণ হবে। আর যদি কখনো কাউকে ভালোবাসেন, দেখবেন সেই মানুষটিকে প্রতিটা দিন ভালোবাসার নতুন নতুন কারণ খুঁজে পাবেন। তাই তো এত বছর পরেও সেই ভালোবাসার মানুষটির কথা ভীষণ ভীষণ মনে পড়ছে, ভীষণভাবে বলতে ইচ্ছা করছে, তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। বেবী নাজনীনের কণ্ঠে চমৎকার স্মৃতিময় একটি গান।

মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়, ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায়, জীবনেরও নাম লেখা আছে যে ভালোবাসাই। আর এই ভালোবাসা তখনই বিরহে পরিণত হয় যখন ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলা যায়, একাকী মন নীরবে কাঁদে। শ্রোতা বন্ধু, এবারে শোনাবো বালামের কণ্ঠে এই জনপ্রিয় গানটি, একাকী মন আজ নীরবে।

মিষ্টি সময় পার করছেন তো মেলোডি অ্যালবাম গানের অনুষ্ঠানে? তাহলে অবশ্যই আপনাদেরকে সুভাষিত মিষ্টি শুভেচ্ছা দেওয়াই যেতে পারে চঞ্চল চৌধুরীর কণ্ঠে বকুল ফুল বকুল ফুল।

শ্রোতা বন্ধু, দেখতে দেখতে কিন্তু আমরা একেবারেই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আয়োজনমালায় সর্বশেষ গানটি শোনাব জিনাত রেহেনার কণ্ঠে।

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব অ্যালবাম মেলোডি অ্যালবাম গানের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবরে এবং এরপর পরে শুনবেন স্থানীয় ইংরেজি খবর। চলে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত 3-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন 2026 এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্র, বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি আজ রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক 10-দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সম্বলিত ডাটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয়ের লক্ষ্য জনগণের সেবা করা। উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাজারে আমদানি নির্ভর ফলের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। এ লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খুলতেও আহ্বান জানান। তিনি বলেন, খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিদেশি ভাষা দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি আজ চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে তার মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার কর্মকর্তা ও চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিচারকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করতে হলে ভাষা দক্ষতাও অর্জন করতে হবে। তিনি চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের আইচিতে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে 19 রানে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 211 রান করে। 212 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান 20 ওভারে 6 উইকেটে 192 রান করে। এর আগে বাংলাদেশকে 63 রানে হারিয়ে শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক অর্জন করে। হকি। জাপানের গিফুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে আজ থাইল্যান্ডকে 3-0 গোলে পরাজিত করে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজওয়া আব্দুর রাজ্জাক। Finance and Planning Advisor Professor Dr. Rashid Al Mahmoudi Tumir has said the government has taken a 5-year strategic framework for economic restructure, employment, productivity enhancement and sustainable high growth. The main objective of the strategy is to transform Bangladesh into a $1 trillion prosperous economy by 2034. He said this while speaking at the Industry Academic Collaboration Program on Shikha Shilper Oikyotan Kormoshongsthaner Samadhan at the B. Shrestha Hamidur Rahman Auditorium of Kushtia Islamic University today as chief guest. The advisor said placing Bangladesh's economy on a new sustainable foundation requires more than just increasing the rate of growth. Alongside this, it is essential to restore economic discipline, expand opportunities for investment and employment, develop skilled human resources, and establish active coordination regarding industrial capacity. Professor Dr. Rashid Al Mahmoudi Tumir has also said the benefits of economic growth become meaningful only when accompanied by adequate and dignified employment opportunities alongside the country's vast population to share in that growth. Presided over by the Vice Chancellor of the Islamic University, Professor Dr. A.K.M. Mutinur Rahman, the program was attended, among other, by the Pro Vice Chancellor Dr. Imtaj Hussain, Treasurer Dr. Idris Ali, and approximately 27 representatives of different industrial and business sectors across the country. Secretary of the Ministry of Social Welfare Dr. Muhammad Abu Yusuf visited the Disability Service and Assistance Center, the Special School for Children with Autism, the Mobile Physiotherapy Unit, and the Exhibition and Marketing Center for Products made by marginal groups at the Khulna District Social Services Office today. Speaking on the occasion, he said extending these activities the Upazila level would benefit persons with disabilities. He emphasized that they are an integral part of our society and should be reviewed as part of the mainstream rather than through a different lens. The government has expanded various facilities and opportunities for them. Director of the Divisional Social Services Office, Additional Director, Deputy Director, and officials and staffs of the Social Service Department. Later, the secretary visited the B.N. Ashar Alui School for Children with Disabilities operated by the Bangladesh Navy at Khalishpur in Khulna City. A special drive to prevent dengue and eradicate mosquitoes was conducted at the Ekota Kacha Bazar area in Magura town today. During the drive, insecticides were sprayed to drains and surrounding sewage channels using fogging machines. The officials of the Paurasabha Sanitation Department and volunteers of the Red Crescent Society and BD Clean were present at that time. Meanwhile, a day-long cleanliness and mosquito eradication drive was also held at the premises of Shorshuna Secondary School under Shalika Upazila in Magura today as part of the dengue prevention efforts. The headmaster of the school inaugurated the drive. As part of the drive, accumulated waste and debris were cleared from the school ground, the playground and surrounding areas. Simultaneously, potential breeding grounds for the Aedes mosquitoes were identified, cleaned, and destroyed. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, was collected 30,000 taka as fine from a trader conducting drive at the Pauro College area in Chuadanga town today. This fine was made in allegation for the illegal sale of LP gas. Meanwhile, the National Consumer Rights Protection Department, led by the Assistant Director, was collected 20,000 taka as fine from a trader conducting drive at Uposhahar Bazar in Joshua town today. This fine was made in allegation not for hanging price list. The first community police kabaddi competition 2026 was inaugurated at the police lines in Bora area of the city this morning to promote sports among youths and raise awareness against drug abuse and juvenile gangs. Khulna Metropolitan Police Commissioner Mohammad Sajjadur Rahman formally inaugurated the tournament by releasing balloons, festoons and pigeons. The competition is being held under the slogan, Say No to Drugs, Eliminate Juvenile Gangs, Build a Healthy and Strong Life. Teams have been formed with selected talented and promising players aged below 20 years from 8 police station areas under KMP. The selected players have been registered. Their performance will be assessed through their prescribed evaluation forms after match. Football and Magura Purushava 11 defeated Magura District Police Team by 7-0 in the Deputy Commissioner Gold Cup football tournament at Magura District Stadium today. Meanwhile, New Zealand Purobashi 11 moved into semi-final, defeating Bondhumahol Football 11 by 2-1 in the Arafat Rahman Koko Sriti 16 football team tournament at the Benapol Kagajpur Primary School ground in Joshua today. Finally, weather and forecast valley till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that's the end of the news, dear listeners. You are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
2: Bangladesh Betar Khulna. সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আয়োজন মালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন মুন্সী ওয়াদুদের কথায় নার্গিস পারভিনের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা দেশাত্মবোধক গানের আয়োজনে রয়েছেন। এবারের গানের শিল্পী ফরিদা পারভীন, গীতিকার আবু জাফর।

শ্রোতা বন্ধু, দেশাত্মবোধক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী আয়োজন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৪%, সন্ধ্যে ৬টায় ৫৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৫১, অস্ত যাবে সন্ধ্যে ৫:৪৩। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river post valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. A few days of Rangpur, Borishal, Chattogram and Sylhet divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Otherwise, mainly dry weather is likely to prevail elsewhere over the country with temporary partly cloudy sky. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Chuadanga, 35.4 degrees Celsius, and the minimum was at Sylhet, 23.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius and minimum 27.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 74% and at 6 p.m. 53%. Sunrise over Dhaka tomorrow at 5:51 a.m. and sunset at 5:43 p.m. And that's all for weather for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আবহাওয়া বার্তা প্রথমে ইংরেজিতে এবং পরে বাংলায় রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে। এছাড়াও আপনারা বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শুনতে পাবেন। ঘোষণাটি শুনলেন। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। শ্রোতা বন্ধু, বর্তমান সময়টাতে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করেছে, তাই অবশ্যই আপনাকে এবং আপনার চারপাশের মানুষকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। আপনার সচেতনতাই পারে সুস্থ পৃথিবী উপহার দিতে। বিশেষ করে বাড়ির আশেপাশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, টিনের কৌটা, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা, ফুলের টব ইত্যাদিতে যদি কখনো পানি জমে থাকে তাহলে অবশ্যই আপনাকে পানি অপসারণ করতে হবে। একই সাথে যদি কখনো মনে হয় যে ডেঙ্গু হয়েছে তাহলে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। আশা করছি তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন। আর ডেঙ্গুর জ্বর যদি আপনার হয়ে থাকে অবশ্যই তরল খাবার প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে সহজে ঘায়েল করতে পারবে না। তাই অবশ্যই বলবো যে মৌসুমি ফলমূল খান, শাকসবজি প্রচুর পরিমাণে খান, প্রচুর পরিমাণে পানি খান এবং নিজের সমৃদ্ধি তা যখন আপনি করতে পারবেন তখনই আপনি কিন্তু যে কোনো ভয়াবহ পরিস্থিতির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আর শুধু নিজে রক্ষা পেলেই হবে না, পরিবেশ, পারিপার্শ্বিক মানুষ যারা রয়েছে সবাইকে নিয়েই কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে, কারণ আপনার জন্যই কিন্তু রয়েছে আগামী সুন্দর পৃথিবী। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনমালায় এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন আবু জাফরের কথায় কণ্ঠে ফরিদা পারভীন ও আবু জাফর।

0: শ্রোতা বন্ধু, আপনারা ফিরোজ খান নুনের কথায় ইসমত জেরিন ইভার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে সন্ধে 7টার স্থানীয় বাংলা সংবাদ এবং এর পরপরই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানে।
1: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উচ্চ প্রবৃদ্ধি ধারাকে টেকসই করার লক্ষ্যে সরকার 5 বছর মেয়াদী একটি কৌশলগত কাঠামো গ্রহণ করেছে। এ কৌশলের মূল উদ্দেশ্য হচ্ছে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন একটি সমৃদ্ধ অর্থনীতি হিসেবে গড়ে তোলা। তিনি আজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিক্ষা শিল্পের ঐক্যতান কর্মসংস্থানের সমাধান শীর্ষক ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতিকে একটি নতুন ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে হলে শুধু প্রবৃদ্ধির পরিমাণ বাড়ালে হবে না, পাশাপাশি অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগণের ম্যান্ডেটকে একটি সুনির্দিষ্ট পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামোর রূপ দেওয়া হয়েছে। এতে যেমন রয়েছে সবার জন্য বাংলাদেশ বিনির্মাণের দার্শনিক ভিত্তি, তেমনি রয়েছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। পাশাপাশি অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ও টেকসই সমৃদ্ধির যাত্রায় সরকার 3R কৌশল গ্রহণ করেছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল তখনই অর্থবহ হবে যখন তার সঙ্গে পর্যাপ্ত ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের বৃহৎ জনগোষ্ঠী সেই প্রবৃদ্ধির অংশীদার হতে পারবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে উপ-উপাচার্য ডক্টর ইমতাজ হোসেন এবং ট্রেজারার ডক্টর ইদ্রিস আলী সহ দেশের বিভিন্ন খাতে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 7-8 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আজ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম, ভ্রাম্যমান ফিজিওথেরাপি এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এই কার্যক্রমগুলো উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে প্রতিবন্ধীরা উপকৃত হবে। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ, ভিন্ন দৃষ্টিতে না দেখে তাদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হোসেনুর রহমান সহ কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খালিশপুর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিএন আশার আলো স্কুল পরিদর্শন করেন। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026-এর অংশ হিসেবে আজ খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ সহ নগরীর নজরুলনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাজি আব্দুল মালিক মাধ্যমিক বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ফুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানাবাড়ি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেনপাড়া জহিরুদ্দিন গণবিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, জেলা ওভার স্কাউট, গার্লস গাইড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিডি ক্লিনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। এদিকে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কর্মসূচির আওতায় আজ নগরীর খালিশপুর থানাধীন বঙ্গবাসী মোড় এবং 5তলা হাউজিং কমপ্লেক্স এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসব কার্যক্রম তদারকি করেন। এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 45 জন কৃতি শিক্ষার্থীকে আজ যশোরের বেনাপোলের একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এতে প্রধান অতিথি ছিলেন। বেনাপোল পৌর বিএনপি সহসভাপতির সভাপতিত্বে পৌর বিএনপি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও শার্ষ উপজেলা যুবদলের সদস্য সচিব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চত্বরে আজ এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় 5 শতাধিক রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। খেলার খবর ক্রিকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে 28তম জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচের প্রথম দিন শেষে খুলনা বিভাগ ব্যাট করতে নেমে 86 ওভারে 5 উইকেটে 328 রান সংগ্রহ করেছে। এর আগে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট লিগের উদ্বোধন করেন। বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, শাহনিয়ান তানিম ও বিসিবির পরিচালক শান্তনু সুমিত, বিসিবির টুর্নামেন্ট কমিটির সদস্য শরীফুল ইসলাম অপু ও জেলা প্রশাসক হুরে জান্নাত সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। ফুটবল, খুলনা তেরোখাদা ইখরি কাটিঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার আজকের কোয়ার্টার ফাইনালে রূপসা উপজেলা টিএসবি উন্নয়ন ইউনিয়ন 2-0 গোলে দিঘলে উপজেলার গাজীরহাট ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো?
4: হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি।
3: আমরা শুরু করতে যাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আগে আমরা কিছুক্ষণ স্থির হয়ে বসি, তারপরে এশার নামাজের আজানের পরে আমরা ফেরত আসবো।
4: আচ্ছা।
5: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
6: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تفسدوا في الارض بعد اصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: হ্যাঁ, আমরা পবিত্র ঈশার নামাজের আজানে পরে ফিরে এলাম কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তো আরে দেখো দেখি নি এই মশাটা না মারলে এটা কি দাঁড়া দাঁড়া এটা কি এডিস মশা নাকি অন্য না
4: কামড়াই দিত না
3: আল্লাহ বাঁচাইছে এটা এডিস মশা না দেখিস ওই যে ফুটা ফুটা উপকার করতে এই যে আমি মশাটা মারলাম যদি এডিস মশা হইতো ধরো আমার কামড়াইলো না এক কামড়াই যায় জড়ি নাব তখন কি হইতো
5: হারুন ভাই তুমি তুমি মশা মারো আর জোরে নেব কোটি পাঠাইতে চাইছে।
3: হ্যাঁ, তো আসলে এই যে এডিস মশা নিধন করার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে কি করতে হবে?
4: পরিষ্কার করতে হবে।
5: শুনো জোরে নেব, তুমি যত হাইসে কোটি পাঠিও তোমার কিন্তু সতর্ক থাকতেই হবে।
4: সতর্ক আমি কিন্তু থাকি।
3: কারণ আরেকটা আছে, ওই ছোট মেয়া কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, ওকে ঠিকঠাক মতন বোঝানোর চেষ্টা করতে হবে। এটা জরিনাবুর
5: আমরা
3: ফিরে আসি। দেখো, লাভজনক সবজি চাষের পদ্ধতি এই ব্যাপারটা জানা উচিত।
5: হ্যাঁ,
3: কিভাবে কি করলে লাভজনক সবজি চাষ করা যাবে এই যে শীত আইসে।
4: হ্যাঁ, শীতকাল
3: তো। এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কইছে আফরোজা আক্তার পপি। চলো শোনা যাক।
6: আচ্ছা শুনি। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। সবুজ অর্থনীতির নতুন দিগন্ত খুলেছে লাভজনক শাকসবজি চাষ। স্বল্প খরচে বেশি ফলন ও দ্রুত বাজারজাতের সুযোগে কৃষকরা হচ্ছেন লাভবান। শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচনার বিষয় লাভজনক সবজি চাষ। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের আসরে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। সেই সাথে আপনাদের সাথে যুক্ত হয়ে আছি আমি আফরোজা পপি। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
7: ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
6: শুরুতে আপনার কাছে জানতে চাই, লাভজনক সবজি বলতে আসলে আমরা কি বুঝি?
7: হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন এটি। লাভজনক সবজি বলতে এমন সব সবজিকে আমরা বুঝি যেগুলোর বাজার দর সাধারণ সবজির তুলনায় একটু বেশি এবং দেশ বিদেশেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। যেমন ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস, বেবিকর্ন, অ্যাসপারাগাস, রঙিন মরিচ বা চেরি টমেটো। এসব সবজির চাষে কিছুটা প্রযুক্তি, যত্ন ও বিনিয়োগ প্রয়োজন, কিন্তু লাভও তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে।
6: দারুণ। আমাদের দেশে কৃষকরা কোন কোন এলাকায় সবজি বেশি চাষ করছেন?
7: বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন গাজীপুর, সাভার, নরসিংদী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে এসব সবজির চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। অনেক তরুণ কৃষক গ্রিন হাউস বা নেট হাউসেও উৎপাদন করছেন, যাতে সারা বছর মানসম্মত ফসল পাওয়া যায়। সঠিক জাত ব্যবহার ও সঠিক বাজার সংযোগ থাকলে কৃষকরা এখন রপ্তানিমুখী চাষেও এগিয়ে আসছেন।
6: উচ্চ মূল্যে সবজি চাষে সফল হতে হলে আসলে কৃষকদের কি কি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
7: উচ্চ মূল্যে সবজি চাষে সফল হতে গেলে তিনটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ। প্রথমত, সঠিক জাত নির্বাচন ও চাষ প্রযুক্তি জানা। দ্বিতীয়ত, পরিবেশ নিয়ন্ত্রণ, যেমন তাপমাত্রা, সেচ ও সার ব্যবস্থাপনা। তৃতীয়ত, বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ উৎপাদনের আগেই বিক্রির পরিকল্পনা করা। অনেক সময় দেখা যায় যে কৃষকরা উৎপাদন ভালো করলেও বাজার না জানার কারণে ন্যায্য দাম পান না। এই জন্য চেইন মার্কেট, হোটেল বা বিভিন্ন সুপার শপের সঙ্গে সবসময় যোগাযোগ রাখাটা খুব দরকার। এক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরের সাহায্য নেওয়াটাও খুব কার্যকরী হতে পারে।
6: ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, লাভজনক চাষের কথা বলতে গেলে বাজার ব্যবস্থা বা সংরক্ষণও কিন্তু একটা বড় বিষয়। তো কৃষকদের জন্য এই ব্যাপারে কি কি করণীয়?
7: লাভবান হতে হলে শুধু চাষ নয়, বাজার ব্যবস্থাপনাটাও গুরুত্বপূর্ণ, যেটি আপনি বলছিলেন। ফসল কাটার পর সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষক কম দামে বিক্রি না করে ভালো দামে বিক্রি করতে পারেন। স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি ক্রেতা বা প্রক্রিয়াজাতকরণ শিল্পের সঙ্গেও যোগাযোগ রাখাটা গুরুত্বপূর্ণ হতে পারে। আর সবচেয়ে জরুরি হলো সময় মতো বাজারের তথ্য জানা।
6: একদম ঠিক বলেছেন। আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য কি এসব ফসলের সম্ভাবনা আছে?
7: অবশ্যই আছে। আধুনিক কৃষি উদ্যোক্তারা এখন ছাদে, টানেল বা হাইড্রোপনিক্স সিস্টেমে এসব উচ্চ মূল্যের সবজি চাষ করছেন। সরকারও বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও প্রশিক্ষণ এবং প্রণোদনা দেওয়া হচ্ছে। অল্প জমিতে বেশি আয়, এই ধারণাই তরুণদের এসব ফসলের দিকে আকৃষ্ট করছে।
6: চমৎকার তথ্য দিলেন। তবে জানতে চাই, এসব চাষে কি কোনো ঝুঁকি বা চ্যালেঞ্জ আছে?
7: অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন আবহাওয়ার পরিবর্তন, উৎপাদন খরচ বেশি এবং নির্ভরযোগ্য বাজার সংযোগ না থাকলে ক্ষতির আশঙ্কা থাকে। তবে পরিকল্পিতভাবে উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করলে ঝুঁকি অনেকটাই কমে আসবে।
6: খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। আর সবশেষে যে প্রশ্নটি করতে চাই, উচ্চ মূল্যে সবজি চাষে আগ্রহী কৃষকদের জন্য আপনার পরামর্শ কি?
7: আমার পরামর্শ হবে, ছোট আকারে শুরু করুন, বাজার বুঝে তারপর ধীরে ধীরে সম্প্রসারণ করুন। স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিন, প্রশিক্ষণে অংশ নিন এবং প্রযুক্তিকে কাজে লাগান। মনে রাখতে হবে, উচ্চ মূল্যের সবজি মানে শুধু দাম নয়, মানসম্মত উৎপাদনও বটে। তাছাড়া সবজি চাষে উত্তম কৃষি চর্চা বা যাকে আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলি, তার সার্টিফিকেট নিয়ে এবং গ্যাপ পদ্ধতি অনুসরণে সবজি চাষ করলে দেশের বাজারে যেমন মানসম্পন্ন পণ্য সরবরাহ করা যাবে, পাশাপাশি বিদেশেও অতি উচ্চ মূল্যে রপ্তানির সম্ভাবনা জোরালো হবে।
6: অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। শ্রোতা, শাকসবজি চাষে আধুনিক পদ্ধতি ও সঠিক পরামর্শই পারে কৃষকের ভাগ্য বদলে দিতে। আশা করি আজকের আলোচনায় নতুন দিশা পেয়েছেন আমাদের শ্রোতারা।
3: তো এই যে দেখো, লাভজনক সবজি চাষ পদ্ধতি শিখলাম, তাই না? হ্যাঁ, তো সবজি খাওয়া ভালো না, তাই না?
4: সবজি খাওয়া ভালো,
3: প্রতিদিন প্রায় 200 গ্রামের মতন সবজি খাওয়া উচিত, তাই না রাজা ভাই? তো এ দেখো কি যে সবজি খায় আর বানায়ও,
4: নিজের বাগানে, আরো ভালো,
3: আরো ভালো।
8: কালকে লাউ কি দিয়ে রান্না করেছে একটু জিজ্ঞেস করো তো।
3: তাই নাকি?
5: কালকে লাউ, এই লাউ দিয়া চিংড়ি মাছ দিয়া রাঁধছি,
8: তারপর আজকে কাতলা মাছ দিয়ে ধনে পাতা দিয়ে,
5: ধনে পাতা দিয়ে, ওই যে মাছের মাথা দিয়া,
8: ওরে মজা।
3: তাই নাকি?
5: হ্যাঁ,
3: যা খা শুনেই শান্তি। ওই যে কয় না, খানে আল্লাহ খায়, দেখনে আল্লাহ দেখে,
5: শুকর শুকর,
3: যাক শুকরিয়া করি, ঠিক আছে তুমি খাও, আমাদের দেয় তো সবজি প্রতিবারই দেয়। তো এবার কি লাউ শুরু হয়ে গেছে?
5: হ্যাঁ, লাগাই ফেলেছি।
3: তো আপনারাও কিন্তু আগরে যারা লাউ চাষ করেছেন, তারাও নিশ্চয়ই দুটো পয়সা ভালোই কামাচ্ছেন নাকি? তো শহরে দেন, তাতে এই কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওই যে তাড়াতাড়ি বাইরে যায় এরকম কিন্তু আপনারা সার প্রয়োগ করেন না। কৃষিবিদের কাছ থেকে পরামর্শ নিয়ে সবজির মধ্যে কখন কতটুকু কি দিতে হবে সেটা জাইনে দিতে হবে,
8: নাকি তাই দিতে হবে?
3: হ্যাঁ, এই ব্যাপারে সাজু ভাবি এবং জরিনা বউ কিন্তু খুব সচেতন,
4: জানি না। হ্যাঁ
3: ঠিক, তো চলো সবজি খাওয়ার পরে আমরা একটা গানের
4: ব্যবস্থা করি।
3: তো চলো বেতার যন্ত্রের সামনে আপনারা যারা আছেন, চলেন সুন্দর একটা গান শুনি। কৃষকের ঘামে ফলা অন্ন, শিল্পী জুলি শারমিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী, সুরকার টিপু সুলতান বাবর। চলো গানটা শোনা যাক।
8: আচ্ছা শুনি।

0: তো শুনলে তো গান
1: শুনলাম
0: কৃষকের
2: গ্রামে ফেলল এত কষ্ট করে দেওয়া রোদ জ্বর বৃষ্টি কৃষকরা অন্ন ফলায়
0: ঠিক ঠিক তো চলো আমরা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করি তারা বলো তো আমরা ছাড়াও
2: সমস্যা সমাধান
0: কৃষকরা বিভিন্ন শ্রোতারা তারা কিন্তু চিঠিপত্র লেখে সেই চিঠির মধ্যে দিয়ে অল্প কিছু চিঠি আমরা
3: সমাধান
0: করে উত্তর দেওয়ার চেষ্টা করে তো ঠিক কথা বলেছে তো চলেন আজকে কার কার চিঠির উত্তর দেওয়া হচ্ছে একটু শুনে নি এ ব্যাপারে দিচ্ছেন হচ্ছে কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন আর আমরা শুনব আপনাদের জন্য কারণ হচ্ছে যে একজনের প্রশ্ন দশজনের সমাধান আমরা এইটার জন্য খুব অপেক্ষা করি আপনারা চিঠি লিখবেন প্রতিনিয়ত এবং পরামর্শ দেবেন শুধু সমস্যা না পরামর্শ দেবেন তাতে আমাদের জন্য ভালো হবে আমরা এই প্রোগ্রামটাকে এই অনুষ্ঠানটাকে এই আসরটাকে আমরা আরো সুন্দরভাবে সাজাতে পারব তাই না তো চলো শোনা যাক কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদের চিঠিপত্রে জমা
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব প্রথম চিঠিটি লিখেছেন জনাব শফিকুল ইসলাম সাভার ঢাকা থেকে আপনি লিখেছেন আপনার বাড়ির পাশে কয়েকটি আমড়া গাছ আছে কিছুদিন থেকে আমড়া গাছের পাতায় বাদামি দাগ বা কালো দাগ হচ্ছে এবং তা আস্তে আস্তে বড় হচ্ছে ফলে দাগ হয়ে ফলটা ফেটে যাচ্ছে কচি ডাল ও ফলেও এরকম বাদামি বা কালো দাগ হয় এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন আপনার চিঠির জন্য ধন্যবাদ আপনার আমড়া গাছে ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ হয়েছে এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে সময় মতো প্রুনিং বা গাছ ছাঁটাই করে গাছ ও বাগান পরিষ্কার রাখতে হবে গাছ ও বাগান পরিচর্যার সময় গাছ ক্ষতিগ্রস্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ বা পোকা আক্রান্ত ডালপালা এবং অতি ঘন ডাল ছাঁটাই করে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক বা একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করে দিতে হবে নিয়মিত বাগান পরিদর্শন করুন রোগের বিস্তার রোধে কীটনাশক দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে সুষম সার ও পরিমিত সেচ নিশ্চিত করতে হবে ধন্যবাদ আবার লিখবেন এর পরে চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান তাজহাট রংপুর থেকে আপনি লিখেছেন আপনি এবার জমিতে ঝিঙ্গা চাষ করেছেন কিন্তু বয়স্ক ঝিঙ্গা গাছের পাতায় এই রোগ প্রথম দেখা যাচ্ছে আক্রান্ত গাছের পাতায় সাদা বা হলদে থেকে বাদামি রঙের তালির মতো দাগ দেখা যাচ্ছে ধীরে ধীরে অন্যান্য পাতায় তা ছড়িয়ে পড়ছে এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন আপনার চিঠির জন্য ধন্যবাদ আপনার ঝিঙ্গা ক্ষেতের গাছে ঝিঙ্গার ডাউনি মিলডিউ রোগ হয়েছে এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে এবং আক্রান্ত গাছের পাতা বা আক্রান্ত অংশ সংগ্রহ

0: করে পুড়িয়ে ফেলতে হবে। গাছে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। গাছের পাতায় সরাসরি ওপর থেকে সেচ দেয়া বন্ধ করতে হবে। আক্রমণ বেশি হলে এ রোগের জন্য সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না। এলোপাথারি বালেনাশক ব্যবহার করে পরিবেশ ও স্বাস্থ্যের জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না। আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না। প্রথমবার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিতে হবে। আগাম বীজ বপন করলে এ রোগের প্রকোপ অনেকটাই কম হয়। সুষম সার ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধী জাত যেমন বাড়ি উদ্ভাবিত অন্যান্য উন্নত জাতের চাষ করুন। বিকল্প পোষক যেমন আগাছা পরিষ্কার রাখতে হবে। আশা করছি আপনি এই রোগের আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাবেন। ধন্যবাদ, আবার লিখবেন। এবারে সব শেষ চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ সাদেক আলী বেলাবো নরসিংদী থেকে। আপনি লাল শাক চাষ করেছেন। লাল শাকের পাতায় প্রথমে হলুদ রঙের দাগ পড়ে এবং তা পরে সাদা হয়ে যাচ্ছে। দাগগুলো সম্পূর্ণ পাতাটিকে নষ্ট করে ফেলছে, পরবর্তীতে গাছ মারা যাচ্ছে। এখন করণীয় কি এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার লাল শাক ক্ষেতের পাতায় দাগ রোগ হয়েছে। এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, প্রথমেই ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রোগাক্রান্ত পাতা তুলে নষ্ট করে ফেলতে হবে। আর আক্রমণ যদি বেশি দেখা যায় তাহলে এই রোগের জন্য সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি একদমই খাওয়া যাবে না এবং এটা বাজারেও বিক্রি করা যাবে না। পরবর্তী মৌসুমে লাল শাক চাষ করার সময় আগাম বীজ বপন করলে অনেকটাই এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বোনার আগে লাল শাকের বীজ শোধন করে নিন। সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। আর ফল সংগ্রহের পর পরিত্যক্ত যে অংশগুলো থাকবে সেগুলো ধ্বংস করে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। বেশি বেশি সার ব্যবহার না করে সুষম সার ব্যবহার করুন। বেশি ঘন না করে সঠিক দূরত্বে লাল শাক ছিটাতে হবে। আর বেশি যদি ঘন হয়ে যায় তাহলে লাল শাক তুলে ফেলতে হবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলও করতে পারেন betar.krishi@gmail.com।
1: তো আপনারা শুনলেন তো, যারা যারা চিঠি লিখেছেন তার ভিতর থেকে কয়েকজন চিঠির উত্তর আমরা দিতে পারলাম, কিন্তু আমরা সবাই তো উপকৃত হলাম নাকি? তো আজকে কিন্তু আর সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। খুব সাবধান এডিস মশার ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর যে কোনো জায়গায় বিদ্যুৎ কিন্তু জ্বালা রাখবেন না। ওই বাসায় আমার টাকা আছে বলেই আমি বাইরে লাইট জ্বালা রাখলাম দিন 10টা 11টা পর্যন্ত, এটা কি ঠিক? অতএব সচেতন হন, দেশের জন্য ভালো কাজ করেন, দুর্নীতিমুক্ত দেশটা আমরা গর্ব ইনশাল্লাহ। কি কম, তো যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো উঠা যাক, সাথীটা নিয়েও সাথে
2: সাথী, হ্যাঁ বুঝলাম, জামো আবার, ঠিক আছে চলো
1: চলো উঠা যাক।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবা।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানে থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রানি
1: এবং সুরাইয়া সুলতানা। দূরপারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান জমা পাওয়া। প্রথমেই দেশের গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম,

এবারে রয়েছে আধুনিক গান। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন শামক খায়রুল ইসলাম, আর গানটির শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

0: এই গানটির সাথে শেষ হল রকমারি গানের অনুষ্ঠান যাওয়া পাওয়া।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় শেষ করছি সৈনিকভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। চার দিনের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর 28তম জাতীয় ক্রিকেট লীগ NCL আজ বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম শ্রেণীর এ টুর্নামেন্ট। এবার 7 রাউন্ডে মোট 28টি ম্যাচ খেলবে 8টি বিভাগীয় দল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও আভিজাত্যময় রণক্ষেত্র জাতীয় ক্রিকেট লীগের 28তম আসরের পর্দা উঠল এক ভিন্ন ও মহিমাময় আবহে। মিরপুরের শেরেবাংলার নীল আকাশে বেলুন উড়িয়ে বিসিবি কর্তারা সূচনা করলেন নতুন এক স্বপ্নের মৌসুমের। মাঠের লড়াইয়ে একযোগে গর্জে উঠেছে 4টি ভেন্যু। মিরপুরে উত্তরের রংপুর লড়ছে ঢাকার সাথে, 4 ছক্কার সুর বাজছে সিলেটের সবুজ পাহাড় ঘেরা স্টেডিয়ামে, যেখানে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে ময়মনসিংহ। খুলনার জেলা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক খুলনা। আর বন্দরনগরী চট্টগ্রামের সাগরপাড়ে স্বাগতিকদের প্রতিপক্ষ রাজশাহী।

0: আটটি বিভাগীয় দল, সাতটি রোমাঞ্চকর রাউন্ড আর মোট ২৮টি যুদ্ধের পর নির্ধারিত হবে শিরোপার শেষ ঠিকানা। তিন থেকে ৬ অক্টোবরের এই প্রথম রাউন্ড শুধু চার দিনের রানের পাহাড় বা উইকেটের খেলা নয়। তরুণ রক্ত আর আভিজাত্যের জন্য জাতীয় দলের বন্ধ দুয়ারে সজোরে কড়া নাড়ার এক তীব্র আহ্বান। ঐতিহ্যের নতুন সাজে শুরু হওয়া এই চার দিনের মহাযুদ্ধ শেষে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট? উত্তর লুকিয়ে আছে ওই ২২ গজের ধুলোবালিতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ পাকিস্তানকে ১৯ রানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে ভারত। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান করে। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯২ রান করতে সক্ষম হয়। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৬৩ রানে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে শ্রীলঙ্কা। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে সপ্তম হয়েছে। বাংলাদেশ দলের রোমান সরকার, আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম একটি করে গোল করেন। এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে উশু প্রতিযোগিতায় নারী বিভাগের ৫২ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশের জিন্নাত আক্তারকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। আগামীকাল বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, উশু ফেডারেশনের প্রতিনিধি এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থেকে সফল এই অ্যাথলেট অভিনন্দন জানাবেন। এদিকে নিউ চণ্ডীগড়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ৩৫২ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৮ ওভারে ১ উইকেটে ৭২ রান করেছে। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫১ রান করে। তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী মঙ্গলবার লখনৌতে বাংলাদেশ সময় সন্ধ্যে ৭:৩০ শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ না একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে নিগার সুলতানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আগামী ৯ অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের, ১১ অক্টোবর দ্বিতীয় একদিনের এবং ১৪ অক্টোবর দু দলের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আজ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে কলাতলি সোহেল রান এক্সপ্রেস, কালাদি সাথী এক্সপ্রেস দ্বিতীয় এবং কেরাবো সবার বন্ধু নৌকা তৃতীয় স্থান অর্জন করে। এবারের প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়। আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ষড় ঋতুর দেশ আমাদেরই বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ছয় ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে। কারণ প্রত্যেকটি ঋতুরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এক এক ঋতু আমাদের জীবনে আসে এক এক রকম ফুল, ফল আর ফসলের সম্ভার নিয়ে। ষড় ঋতুর এই পালাবদল অফুরন্ত সৌন্দর্যের আলপনা আঁকে বাংলার প্রকৃতিতে, যা দেখে জুড়িয়ে যায় আমাদের চোখ, আনন্দে আত্মহারা হয়ে ওঠে আমরা। সকলে সুস্থ নিরাপদে থাকুন, এই আহ্বান রেখে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানে।

0: শ্রোতা বন্ধুরা, তরুণরা আমাদের আগামী সম্পদ। শিক্ষিত, দেশপ্রেমিক, সচেতন, সাহসী, আত্মবিশ্বাসী এই তরুণ প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ, খেলাধুলা সংস্কৃতিতে এগিয়ে, দেশের প্রশ্নে আপোষহীন। একটা দেশে জনশক্তির দ্বারা উন্নয়নে যে সমূহ সম্ভাবনা থাকে তার অনেকটাই তরুণদের মধ্যে নিহিত। তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়েই আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারি। তাই তরুণদের প্রতি আমাদের যত্নবান হতেই হবে। যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে। চলুন আয়োজনের শুরুতেই শুনব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় আছেন সজীব দত্ত।
1: তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, কুমিল্লা জেলার হোমনা উপজেলা থেকে। হোমনা উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমাদের এই হোমনা অঞ্চলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের স্বপ্নের কথাগুলো জানবো, তাদের স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়ন করে চলেছেন তারা, তাদের শিক্ষকরা কিভাবে কাজ করছে, উপজেলা প্রশাসন, আমরা সেটি জানার চেষ্টা করব। আমরা জানবো বাল্যবিবাহ প্রতিরোধে তারা কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ করতে পারে। প্রথম কে আমাদের সঙ্গে আছে, চলুন তার সঙ্গে আমরা পরিচিত হই। তোমার নাম বলবে, তুমি কোন স্কুল থেকে এসছো এবং তুমি কিসে পড়ো?
2: আমার নাম মানসুর আক্তার জেসি। আমার স্কুলের নাম হচ্ছে হোমনা কফরুদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
1: জেসি, বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠানে কথা বলতে এসে, অংশ নিতে এসে কেমন লাগছে?
2: খুবই ভালো লাগছে।
1: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
2: আমি আমার ভবিষ্যতে ডাক্তার হতে চাই।
1: বাহ, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার এই স্বপ্ন পূরণের পথে বাল্যবিবাহ অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, এই বাল্যবিবাহ থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি?
2: বাল্যবিবাহ থেকে আমরা আমাদের সচেতনতার মাধ্যমে এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এটা থেকে দূরে থাকতে পারি।
1: আমরা বাল্যবিবাহ বলতে কি বুঝি?
2: বাল্যবিবাহ বলতে মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে যে বিয়ে হয় সেটাকেই বুঝি।
1: বাহ, অনেক ধন্যবাদ। তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে বাল্যবিবাহের কুফল সম্পর্কে কি আলোচনা করেন?
2: হ্যাঁ, করেন।
1: আমরা কিভাবে এই বাল্যবিবাহ আরো প্রতিরোধ করতে পারি বিস্তৃতভাবে, তোমার কাছে কি মনে হয়, মানে আরো কিভাবে আমরা কাজ করতে পারি?
2: আমরা গণসচেতনতা বাড়াতে পারি, পাশাপাশি নারীর শিক্ষার উন্নয়ন করতে পারি এবং তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে দূর করতে পারি। সেটি সম্ভব হয়েছে সচেতনতার মাধ্যমে।
1: অনেক ধন্যবাদ। পরের বন্ধুর কাছে যেতে চাই, কে রয়েছে আমাদের সঙ্গে দেখবো, কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমার নাম নাফিসা ইসলাম, আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
1: নাফিসা, বাল্য বিয়ে কেন হয়, পিতামাতা বাল্য বিয়ে কেন দিতে চান, কি কারণ রয়েছে তোমার কাছে মনে হয়?
3: বাল্য বিবাহের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে দারিদ্র, তারপর সামাজিক প্রথা, অজ্ঞতা, কুসংস্কার, দাদা দাদি বা পরিবারের বড়দের ইচ্ছা, তারপর সামাজিক নিরাপত্তার অভাব, এসব।
1: বাল্য বিবাহ তোমার আশেপাশে কোথাও যদি হতে যায় তুমি কি করবে একজন শিক্ষার্থী হিসেবে?
3: আমি প্রথমেই তার অভিভাবকের সাথে কথা বলবো, যদি সেটা সম্ভব না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে জানাবো, তারপর প্রশাসনের সাহায্য নেব।
1: তোমাদের শিক্ষকরা তোমাদেরকে সকল বিষয়ে ক্লাস নিয়ে থাকেন বা কোনো অনুষ্ঠান এগুলো কি করেন?
3: জি, সচেতনতামূলক কার্যক্রম হয় আমাদের।
1: আজকে অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে আমাদের সারা দেশের মানুষ শুনছে, তোমার মতো অনেক বন্ধুরা শুনছে, তুমি সবাইকে কি বলবে?
3: আমি সবাইকে বলবো যে সচেতনতা অবলম্বন করবে।
1: অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা উপজেলা পরিষদ সভাকক্ষে। এ পর্যায়ে এখানকার তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। চমৎকারভাবে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের কথাগুলো আমাদেরকে জানাচ্ছে, তাদের ইচ্ছের কথাগুলো আমাদেরকে জানাচ্ছে। এবারে কোন স্বপ্নবাজ আমাদের সঙ্গে?
4: আমার নাম তিশাদেবনাথ, আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
1: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
4: আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।
1: তোমার আগের বন্ধু ডাক্তার হবে, তুমিও ডাক্তার হতে চাও?
4: কারণ এটা আমার মারও স্বপ্ন, আমার বাবা মায়ের, মানে অলরেডি আমার পরিবারের স্বপ্ন এটা যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব।
1: আমরা চাইবো আমাদের আজকের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে অন্তত দুজন ডাক্তার তৈরি হয়ে যাক, দেখি পরের বন্ধুরা কি হতে চায়। তোমার কেমন লাগছে অনুষ্ঠানে অংশ নিয়ে?
4: অনেক অনেক ভালো লাগছে।
1: তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্য বিয়ের কুফল কি একটি মেয়ের জন্য?
4: যদি একটি মেয়ে 18 বছরের নিচে বিয়ে হয়ে যায় তাহলে সে যদি কম বয়সে গর্ভবতী হয় তাহলে তার মৃত্যুপূর্ণ ঝুঁকি হতে পারে, তাছাড়াও সে তার মনে বিভিন্ন স্বপ্ন সে ইয়ে হতে পারে কি,
1: স্বপ্ন ধ্বংস হয়ে যায়, তাই তো? এই যে তোমার ডাক্তার হবার স্বপ্ন, তোমাকে যদি বাল্য বিয়ে জোর করে দিয়ে দেওয়া হয় স্বপ্ন কি পূরণ হবে?
4: একদমই না।
1: এছাড়া শারীরিক অনেক হয়ে থাকে। তুমি বাল্যবিবাহ হলে অল্প বয়সে গর্ভধারণের ফলে তুমি যেমনটি বললে মৃত্যু ঝুঁকি থাকতে পারে, সন্তানেরও তো ঝুঁকি থাকতে পারে, তাই না?
4: অবশ্যই, আমার তো সমস্যা হবেই, তাছাড়া আমার সন্তানেরও বিভিন্ন সমস্যা হতে পারে, তাছাড়া মায়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, তারপর সন্তান মৃত্যুপূর্ণ ঝুঁকি নিতে পারে, অন্তত এই বিষয়ে আমার ধারণা আছে।
1: অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর কাছে যাব। কি নাম তোমার, তুমি কোন স্কুল থেকে এসছো?
5: আমার নাম সৈকত চন্দ্র সূত্রধর, আমি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর একজন ছাত্র।
1: বাল্যবিবাহ একটি ছেলের জন্য কি ধরনের ক্ষতি সাধিত করে?
5: আমরা মূলত বাল্যবিবাহ বলতে 21 বছরের নিচে ছেলেদের এবং মেয়েদের 18 বছরের নিচে বিবাহকে বোঝায়। আর ছেলেদের কেরিয়ার গঠনের টাইমে হচ্ছে 18 বছর থেকে যত বছর যারা গঠন করতে করতে, আর ওই টাইমে যদি আমরা বাল্যবিবাহ করি আমাদের ভবিষ্যতে কিছু চিন্তা করতে হবে, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা করতে হবে, আর এর কারণে আমাদের পারিবারিক কোনো সমস্যা হতে পারে এবং তারা মাদক আসক্তে পরিণত হতে পারে এবং মাটি কাটা এসব কাজ করতে পারে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো তোমার কোনো বোন বা বন্ধু কারো দ্বারা উত্ত্যক্তের শিকার হচ্ছে, কারণ পিতামাতা অনেক সময় নিরাপত্তা ঝুঁকি মনে করেন যার কারণে তাদের মেয়েদেরকেও বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তুমি তখন কি করবে যদি কাউকে দেখো যে কেউ উত্ত্যক্ত করছে?
5: তখন আমি আগে আমার অভিভাবকের সাথে কথা বলবো, এবং ওরা যদি কথা না শোনে তাহলে আমরা আমাদের বড় যারা আছে শিক্ষার্থী শিক্ষক শিক্ষক যারা আছে ওদের সাথে কথা বলে বিষয়টি চেষ্টা করবো সমাধান করার জন্য। তবু যদি না হয় তাহলে প্রশাসনের সাথে কথা বলবো, নাহলে আমরা
1: আমাদের তরুণদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অনেক বেশি জরুরি। নৈতিক, সামাজিক, মানবিক মূল্যবোধ, এটি আমাদের একটি সুন্দর জীবন গঠনে সহযোগিতা করে যেটির ভিত গড়ে ওঠে এই স্কুল জীবন থেকেই। তুমি এই প্রজন্মের একজন হিসেবে কি মনে করো?
5: এখন আমাদের স্যার অনেক নৈতিক অনেক প্রয়োজন, কারণ আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। এর জন্য স্যার
1: তোমাদের শিক্ষকরা মানুষকে ভালোবাসা, মানুষকে সুন্দরভাবে ব্যবহার করা, মানুষ সুন্দরভাবে সম্বোধন করা, বড়দের সম্মান করা, এগুলো নিয়েই তো আমাদের নৈতিক গুণাবলী। এটি একজন মানুষের জন্য কতটুকু প্রয়োজন?
5: এটি অনেকই প্রয়োজন, কারণ আমাদের একজন মানুষকে সম্মান প্রদর্শন না করলে ওরাও আমাদেরকে সম্মান করবে না, তাই আমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে, আবার আমাদের নিজের একটা সম্মান রয়েছে এটাও চলে যেতে পারে।
1: আমরা শেষ বন্ধুর কাছে যাব। আজকে আমরা রয়েছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা উপজেলা পরিষদ সভাকক্ষে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বন্ধুর সঙ্গে কথা বলবো। কি নাম তোমার, তুমি কিসে পড়ছো, কোথা থেকে এসেছো?
6: আমার নাম তাসফিয়া তাসনিম তনম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
1: তনম, বড় হয়ে কি ডাক্তার হবে?
6: জি, আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই।
1: দেখেছো, যেটি বললাম সেটাই মিলে গেল, অর্থাৎ আজকে আমরা 5 জনের মধ্যে 3 জনকেই আগামী ডাক্তার পেতে পারি, নাকি?
6: জি, অবশ্যই।
1: তোমার কি ইচ্ছে রয়েছে, আমরা এই তরুণ প্রজন্ম কিভাবে আমাদের সমাজের জন্য বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করতে পারি?
6: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা সভা, বৈঠক, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের অবশ্যই সচেতন হতে হবে।
1: আমাদের সমাজে আশেপাশে যারা জানেন না বাল্যবিবাহের কুফল কি, তুমি কি জানো যে আমাদের দেশের বর্তমানে অধিকাংশ বাল্যবিবাহই নিরাপত্তা ঝুঁকি মনে করে এবং তারা অসচেতন, তাই হয়ে থাকে, এটি কিন্তু সত্য। তার কণ্ঠ অনুষ্ঠান করতে গিয়ে দেশের 230টি উপজেলায় আমরা গিয়েছি, তো আমাদের যে একটি সম্যক জ্ঞান হয়েছে যে আমাদের সচেতনতার বড় অভাব। যাদের ঘরে বাল্যবিবাহ হওয়া কোনো মেয়ে আছে এমনটা আমরা দেখেছি শিশুর কোলে শিশু, এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো তোমরা তোমাদের আশেপাশে যারা জানেন না তাদেরকে কিভাবে জানাতে পারো?
6: আমরা ওদের বাড়িতে গিয়ে আমরা তাদেরকে বাল্যবিবাহ কুফল সম্পর্কে বলতে পারি এবং প্রশাসনের সাহায্য নিতে পারি।
1: ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আজকে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার হোমনা, তার কাছ থেকে আমরা শুনবো প্রশাসন কিভাবে সজাগ রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে। আপনাকে আন্তরিক ধন্যবাদ, এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি আপনার উপজেলায় আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য। বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা কিভাবে সজাগ রয়েছেন?
7: বাল্যবিবাহ প্রতিরোধে প্রথমতই আমাদের যে কার্যক্রমটা সেটা হচ্ছে সচেতনতামূলক। আমরা প্রত্যেকটা ইউনিয়ন পৌরসভায় উঠান বৈঠক থেকে শুরু করে আমাদের সভা সেমিনার এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে সক্রিয় করা এবং ইউনিয়ন কমিটিকে আমরা সক্রিয় করার প্রচেষ্টায় আছি। এখানে সম্পৃক্ত আছেন আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষত সর্বাগ্রে আমাদের সহযোগিতা করে চলছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ।
1: আপনি তো মাঠ প্রশাসনে চাকরি করছেন, আপনার অভিজ্ঞতা অনেক রয়েছে, আপনার জায়গা থেকে কি মনে হয় আসলে আমরা কিভাবে সমন্বিতভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে পারি?
7: বাল্যবিবাহ প্রতিরোধে মূলত এটা একক প্রচেষ্টার ফসল না, এটা সমন্বিত একটা বিষয়। কারণ আমরা যেটা দেখি, যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী থাকে, সর্বপ্রথম তার কাছে তার শিক্ষকের কাছে সেই স্পেসটা তৈরি করতে হবে যে তার সহপাঠী যদি কেউ বাল্যবিবাহের সম্মুখীন হয় তবে সেটা শিক্ষককে জানাবে, শিক্ষক সরাসরি আমাদের উপজেলা প্রশাসনকে জানাবে এবং আমাদের এই প্রশাসনের পদক্ষেপের মাধ্যমে আমরা সেটা নিরোধ করতে পারি।

0: আইনানুগভাবে। এছাড়া সচেতনতা এক নম্বরেই রাখতে হবে, কেননা আমরা জানি যে একটা মেয়ে যখনই সমস্যায় পড়ে সেখানে যদি আমরা যে ডিজিটাল হেল্পগুলো আছে, বিশেষ করে ডিজিটাল সেবা 333-109 এইসব প্ল্যাটফর্মে যদি কেউ ফোন দিয়ে তার সমস্যার কথা জানায় তাহলে আমাদের কাছে মেসেজ আসে এবং সেভাবে আমরা আইনানুগভাবে ব্যবস্থা নিই।
1: বর্তমান সময়ে একটি বিষয় খুব লক্ষণীয়, তরুণ প্রজন্মের সঙ্গে প্রশাসনের একটি নিবিড় সংযোগ স্থাপিত হয়েছে, যেটি আরো কয়েক বছর আগে এমনটি ছিল না। বাল্যবিবাহ প্রতিরোধে এখন শিক্ষার্থীরা তারা সরাসরি আপনাদের কাছে আসছেন, তারা হটলাইন নম্বরেও কল করছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে?
0: বিষয়টি অত্যন্ত আশা জাগানি আমাদের জন্য। এই তরুণ প্রজন্মের যেই প্রশাসনের সাথে সরাসরি সম্পৃক্ততা যোগাযোগের মাধ্যমে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক আবার অন্যান্য মোবাইল ফোনের মাধ্যমেও, সেটাকে আমরা সত্যিই অত্যন্ত পজিটিভ হিসেবে নিচ্ছি। কারণ এটার মাধ্যমে আগামী দিনের যে প্রজন্ম, সেই প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠবে এবং এই সর্বোচ্চ অবস্থানে তারা পৌঁছে যাবে সচেতনতার মাধ্যমে।
1: আপনাকে সবশেষে আবারও অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে।
0: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোমনা কুমিল্লা। তিনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করলেন বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে আসলে কাজ করা যায়, সমন্বিতভাবে কিভাবে উদ্যোগ গ্রহণ করা যায়। এবং আজকের শিক্ষার্থীদের প্রতি আমরা অত্যন্ত আনন্দিত, তারা খুব চমৎকার ভাবে তাদের ইচ্ছের কথাগুলো আমাদেরকে জানিয়েছে, তাদের স্বপ্নের কথাগুলো আমাদেরকে জানিয়েছে। তাদের স্বপ্নগুলো পাখা মেলুক বাস্তবের আকাশে এবং স্বপ্নগুলো কানে কানে এসে বলে যাক, আমি আর স্বপ্ন নই, আমি বাস্তব হয়ে গেছি। সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা।
2: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, একটি রাষ্ট্রের যে কয়েকটি মৌলিক উপাদান রয়েছে তার মধ্যে জনসংখ্যা অন্যতম। অনেক দেশে অতিরিক্ত জনসংখ্যাকে সম্পদ হিসেবে বিবেচনায় না রেখে বোঝা হিসেবে বিবেচনায় নেয়। তবে সমসাময়িক প্রযুক্তি এবং উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা দক্ষ করতে পারলে তা সম্পদে পরিণত করা সম্ভব। এবার জনসংখ্যা বিষয়ে একটি গান শুনব তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে। গানটি রচনা করেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: হয়ে যাইতেছে, তাছাড়া সন্ধ্যাকালে সবকিছু ঝাপসা দেহে।
1: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
0: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
1: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
0: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
2: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, হ্যাঁ এইদিকে, এইদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
1: ক ক মা, তোর অসুবিধা তুই ক।
3: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
2: আর দিনের বেলায়?
3: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
2: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
3: যে পড়ে।
1: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়ার?
2: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
1: রাতকানা?
2: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
4: প্রিয় বন্ধুরা, শেষ করব আজকে সুখী সংসার অনুষ্ঠান। আপনাদের সবার নিরাপদ সুস্থ জীবন কামনায় শেষ করছি আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠান। গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: জনসংখ্যার গানটি শুনলেন। অনুষ্ঠানের শেষ আয়োজনে এখন শুনবেন একটি জীবনমুখী বেতার কার্টুন। চলুন শুনি।
1: শুনছেন
2: না বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে
1: কেমন জানি?

হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাস এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছাল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত 81। এবং 28তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। বিনিয়োগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,
2: We are making Bangladesh an attractive destination for investment. We are building Bangladesh.
3: বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
0: বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনমিতিক সুবিধা কাজে লাগাতে সরকার ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি আজ রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক 10-দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডেটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থার ফলে তথ্য গোপন করে বিবাহ, গোপন বিবাহ এবং পরবর্তীতে বিবাহ অস্বীকারের সুযোগও কমবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয়ের লক্ষ্য জনগণের সেবা করা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে তার গুলশানের বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে 1200 ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি আজ চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে তার মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার কর্মকর্তা ও চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করতে হলে ভাষা দক্ষতাও অর্জন করতে হবে। তিনি চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাজারে আমদানি নির্ভর ফলের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয় কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। এ লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খোলারও আহ্বান জানান। তিনি বলেন, খেজুর আমদানিতে শুল্ককর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে। অস্বাভাবিক দামে মাল্টা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি অশুভ সংকেত হিসেবে দেখা দিয়েছে, যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি আজ রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল 2026-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিয়মিত আয়োজন করা হলে এ ধরনের মিডিয়া কার্নিভাল সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় শিক্ষার্থীদের সহায়তা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বিশেষ নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি বিশেষায়িত গাড়িতে প্রায় 5 ঘণ্টার যাত্রায় পাবনার প্রকল্প এলাকায় পৌঁছায় এই জ্বালানি। পুরো পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে জানান পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
5: কোন রকম বাধা বিপত্তি ছাড়া এটা রূপপুর প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে পারে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম, আমরা পোশাকে অবস্থান করেছিলাম, আমরা সাদা পোশাকে ছিলাম।
4: রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসে এই পারমাণবিক জ্বালানি। এর আগে প্রথম ইউনিটের প্রথম রিয়েক্টরে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে গত মে মাসে। এবার দ্বিতীয় ইউনিটের জন্য নতুন চালান আসায় প্রকল্পের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনাতেও এগিয়েছে বাংলাদেশ, বলছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুরের দুই ইউনিটে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রথম ইউনিটের 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামো প্রস্তুত করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB। এখন শেষ ধাপের কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে। মন্ত্রণালয়ের আশা, ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যোগ হবে বড় একটি নতুন সক্ষমতা। বিশেষ করে পাবনা ও আশপাশের অঞ্চলের মানুষও বলছেন, দীর্ঘদিনের এই মেগা প্রকল্প চালু হলে স্থানীয় বিদ্যুৎ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
6: এই নিউক্লিয়ার প্রকল্প চালু হলে রূপপুর থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে পাব, আমাদের এই আঞ্চলিক বিদ্যুৎ সমস্যার সমাধান অনেকাংশেই কেটে যাবে।
7: নিরাপত্তা মেনেই আইছে আর কি ইনশাল্লাহ, আর আমরা অবশ্যই সেফ জোনে আছি।
4: নিরাপদে জ্বালানি সরবরাহ, সঞ্চালন অবকাঠামো প্রস্তুত এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষার শেষ ধাপ সব মিলিয়ে উৎপাদনে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রস্তুতি শেষ করছে রূপপুর। এখন অপেক্ষা প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি আজ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুততম সময়ের মধ্যে 150 শয্যায় উন্নীত করা হবে বলেও তিনি জানান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি পণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলায় টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন শীর্ষক সেমিনারে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও টেকসই পদ্ধতি অবলম্বন করতে হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জামাতে ইসলামীর নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করবে। আজ রাজধানীর মানিক মে এভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির উদ্যোগে পরিচালিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: শুধু হাসপাতালের শয্যায় নয়, ডেঙ্গুর ঝুঁকি ছড়িয়ে পড়েছে মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান আর জনবহুল এলাকাতেও। বৃষ্টির পর জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশ হয়ে উঠছে এডিস মশার প্রজনন স্থল। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ক্লিন ডে কর্মসূচি। টিএসসি থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি চলছে মশক নিধন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম।
10: ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, সারা বাংলাদেশ আমাদেরকে গিনে রাখতে হবে, নিজেকে গিনে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বিভিন্ন হলে হলে ইতিমধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
9: ক্যাম্পাসের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও নিজ নিজ জায়গায় থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম।
11: অপরিচ্ছন্ন দিক দিয়ে 1 থেকে 10 মধ্যে ঢাকা শহরের অবস্থান থাকে, এটা নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর নয়। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে যে কয়টা বিষয়ের উপর জোর দিয়েছেন তার মধ্যে একটা হল ক্লিন সিটি, গ্রিন সিটি।
9: এদিকে রাজধানীর মানিক মে এভিনিউতে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে মশক নিধনের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চলছে।
12: যেই জায়গা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, সেখানে মশা সৃষ্টি হওয়ার কোন সুযোগ নেই। এই এডিস মশা থেকে নিজেকে রক্ষা করতে হলে, ডেঙ্গু থেকে রক্ষা করতে হলে আপনাকে আপনার বাসা বাড়ি আপনার জায়গা পরিষ্কার রাখতে হবে।
9: ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসের জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: দেশি আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,122 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন মোট 1,608 জন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন এসি আজ এ তথ্য জানায়। এসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার। বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।
13: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
13: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 81 জন নিহত হয়েছেন। হুথিরা বাব আল মন্দে প্রণালী নিকটবর্তী এলাকাসহ ইয়েমেনের লোহিত সাগর উপকূল বরাবর তাদের নিয়ন্ত্রণ বিস্তার করায় তাইজের আশেপাশে এই সংঘর্ষ কেন্দ্রীভূত হয়। জাতিসংঘ সতর্ক করে বলেছে, নতুন করে শুরু হওয়া এই লড়াই বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। রুশ হামলায় কিয়েভের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 2 জন আহত হয়েছেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, আজ নর্দান ব্রিজে হামলায় সড়ক ও ট্রলি বাসের তার ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়ে কূটনীতিক ও বিদেশিদের কিয়েভ ছাড়ার আহ্বান জানানো হয়। খেলার খবর। ক্রিকেট। চারদিনের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর 28তম জাতীয় ক্রিকেট লীগ এনসিএল আজ বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট। এবার 7 রাউন্ডে মোট 28টি ম্যাচ খেলবে 8টি বিভাগীয় দল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও আভিজাত্যময় রণক্ষেত্র জাতীয় ক্রিকেট লীগের 28তম আসরের পর্দা উঠল এক ভিন্ন ও মহিমাময় আবহে। মিরপুরের শেরেবাংলার নীল আকাশে বেলুন উড়িয়ে বিসিবি কর্তারা সূচনা করলেন নতুন এক স্বপ্নের মৌসুমের। মাঠের লড়াইয়ে একযোগে গর্জে উঠেছে 4টি ভেন্যু। মিরপুরে উত্তরের রংপুর লড়ছে ঢাকার সাথে, 4 ছক্কার সুর বাজছে সিলেটের সবুজ পাহাড় ঘেরা স্টেডিয়ামে, যেখানে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে ময়মনসিংহ। খুলনার জেলা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক খুলনা। আর বন্দরনগরী চট্টগ্রামের সাগরপাড়ে স্বাগতিকদের প্রতিপক্ষ রাজশাহী। 8টি বিভাগীয় দল, 7টি রোমাঞ্চকর রাউন্ড আর মোট 28টি যুদ্ধের পর নির্ধারিত হবে শিরোপার শেষ ঠিকানা। 3 থেকে 6 অক্টোবরের এই প্রথম রাউন্ড শুধু 4 দিনের রানের পাহাড় বা উইকেটের খেলা নয়। তরুণ রক্ত আর আভিজাত্যের জন্য জাতীয় দলের বন্ধ দুয়ারে সজোরে কড়া নাড়ার এক তীব্র আহ্বান। ঐতিহ্যের নতুন সাজে শুরু হওয়া এই 4 দিনের মহাযুদ্ধ শেষে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট, উত্তর লুকিয়ে আছে ওই 22 গজের ধুলোবালিতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ পাকিস্তানকে 19 রানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে ভারত। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে 63 রানে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে শ্রীলঙ্কা। হকি। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 3-0 গোলে থাইল্যান্ডকে পরাজিত করে সপ্তম হয়েছে। বাংলাদেশ দলের রোমান সরকার, আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম 1টি করে গোল করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছাল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত 81। এবং 28তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল আজ। খবর শেষ হলো।
15: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি জাকারিয়া মুবিন। রাজধানীতে তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন বিওবিসি 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া তার নতুন সরকার আগামী 5 বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষা নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এই সরকারের অগ্রাধিকার। সেজন্য সরকার প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ফ্রাগমেন্টস ফ্রন্টিয়ার্স অ্যান্ড ফিউচার্স নেভিগেটিং পাওয়ার টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন। এতে শতাধিক দেশের প্রায় 200 বক্তা, 300-এর বেশি প্রতিনিধি এবং 1,000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন, যার মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান রাষ্ট্রীয় কর্মকর্তা, কূটনীতিক, নীতি নির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞগণ। এবারের বে অব বেঙ্গল কনভারসেশনের 5টি মূল আলোচ্য বিষয় হচ্ছে ভূরাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও তথ্য ক্ষমতা, বাণিজ্য সংযোগ ও কৌশলগত প্রবৃদ্ধি, জলবায়ু সহনশীলতা ও মানব নিরাপত্তা। উল্লেখ্য, বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়কে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী আগামী 5 বছরে তার সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচিগুলো তুলে ধরেন, যেমন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, সবার চিকিৎসা সেবার জন্য হেলথ কার্ড এবং ইউনিভার্সাল কার্ড প্রবর্তন। প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা, পানি নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আইনের শাসন নিশ্চিতে তার সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনও প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে তার সরকারের প্রধান লক্ষ্য হল মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত রাজনৈতিক সমর্থন ও আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে মিয়ানমারেই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় এই সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বৈশ্বিক ক্ষমতা পরিবর্তন এবং সমুদ্র নিরাপত্তার মতো সংবেদনশীল ও জটিল বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং বঙ্গোপসাগরে কৌশলগত প্রতিযোগিতা মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এই আন্তর্জাতিক আলোচনার শুধু অংশগ্রহণকারী নয়, বরং সফল আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বিশ্বের প্রভাবশালী গবেষক, নীতি নির্ধারক ও কূটনীতিকরা বাংলাদেশের সংস্কৃতি, সমাজ ও দৃষ্টিভঙ্গি জানার সুযোগ পাবেন। সম্মেলনে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী তাই বঙ্গোপসাগরীয় অঞ্চলকে এমন একটি এলাকায় পরিণত করার আহ্বান জানান যেখানে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে, পারস্পরিক সমান সুবিধা গ্রহণ করবে এবং নাগরিকরা অর্থবহ সহযোগিতার হাত প্রসারিত করবে এবং বাংলাদেশ এক্ষেত্রে তার যথাযথ ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে শুনছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। বাংলাদেশ বেতার খুলনা আমাদের আয়োজনমালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে একটি দেশাত্মবোধক গান। গানটির কথা লিখেছেন আবু জাফর, কণ্ঠে ফরিদা পারভিন ও আবু জাফর।

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শেষ করছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। FM সম্প্রচার কার্য

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শেষ করছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। FM সম্প্রচার কার্য

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শেষ করছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। FM সম্প্রচার কাট 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আয়োজন মেলায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন নজরুল ইসলাম বাবুর কথায় জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন নজরুল ইসলাম বাবুর কথায় রুনা লায়লার কণ্ঠে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এছাড়াও আপনারা আমাদের সকল অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি বেলা 1:05। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা শুনতে পাবেন বেলা 2:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:05, বিকেল 4:45, সন্ধে 6:40, সন্ধে 6:55 এবং রাত 9:20 শুনবেন এফএম 88.8 মেগাহার্জে। বর্ণালী আধুনিক জ্ঞানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনতে পাবেন মোহাম্মদ কামরুল হাসানের কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান আরও শুনবেন বিকেল 3:05 এবং ছায়াচন্দ ছায়াছবির গানের অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 4:05। নজরুল সঙ্গীতের অনুষ্ঠান অঞ্জলি বিকেল 3:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20 মঞ্জুরা রহমান ও গোপীনাথ দাসের কণ্ঠে। লালন গীতি শুনবেন সোনালী চ্যাটার্জির কণ্ঠে দুপুর 12:40। বাউলিয়ানা বাউল গান নিয়ে অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধে 6:00। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের আজকের সমস্ত আয়োজন। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আব্দুল্লাল মামুন। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।